লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পড়ভায় ভরা মিনিয়ে ফকেপ চকসি রেডিও কার্যারা তো আনফান নেলি প্রিয়াঙ্কা তেরাংপি কার্ডম নাকা জেরসি পিনি কেচেং সি এ ট্রান্সমিশন ইংপু পনিকল পিনি আরু নিভাই ইংকয়রা ট্রক দুর্মিয়ারনি যা মেঘে বাংলাকে এফ এম ব্যান অলং প্যান মেগা হার্টস ফারো ইসিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজায় মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর চুলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেং বাংফু মেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ

lake akashwani diphu piniya transmission ajai mek alongpen kopi piya son among si kerot kapar juponik jima chethandam maxine porphai trokra minute gap apor nanglitum arna maphan kangdu kardomalun ajai mek angding alongpen asona sonalun arju eklongji porphai trokra minute thong gap rapor nanglitum nili kachiniya lamthe ajai mek angding alongpen lamjer arju eklongji পরফাই ট্রগরা মেনে থং ক্যাবরা সের ক্যাবা পর নাংলি তুম পিনিয়া সারলাম থে আজায় মেঘ আং দেং লং পেন সারলাম থে আর জু ইক লংজি পরফাই ট্রগরা মিনিট প্লি ক্যাবা পর নাংলি তুম কার্বি লুন বাড়ি মাজায় মেঘ আং দেং লং পেন আসন আসন লুন আর জু ইক লংজি পরফাই ট্রক সিরা মিনিট ক্যাবা পর নাংলি তুম জুতাং হার জি আজায় মেঘ আং দেং লং পেন চিহু চিপুত আর জু ইক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেবা পর নাংলিতুম লুন চেতোয়া যায় মেঘ আংদেং লং পেন আসন আসন লুন আর জু ইকলংজি পরফাই নের কেবরা মিনিট থম কেবা পর নাংলিতুম কার্বি লিয়রমিয়া লুন যায় মেঘ আংদেং লং পেন আসন আসন লুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট ক্রেপ হওয়া পর নাংলিতুম হিন্দি লামার জানা লুন আজায় মেঘ আংদেং লং পেন জুমেসেন জুমেসেন আলুন আর জু ইকলংজি পরফাই সের ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফো পর নাংলিতুম ইংলিশ আলু না যায় মেঘ আং দেং লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ক্যাবরা মিনিট ক্রেপ হো পর নাংলিতুম লামজের আজায় মেঘ আং দেং লং পেন আসন আসন আলামজের আর জু ইকলংজি পরফাই ক্যাবরা মিনিট থম ক্যাবা পর নাংলিতুম আসামিস লামার জান আলুন আজায় মেঘ আং দেং লং পেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ক্রেস ইয়া পর নাংলিতুম সোয়ার লো আসে আং টং আজায় মেঘ আং দেং লং পেন চিহু চিপুত আর জু ইকলংজি আর্নি তিলি পরফাইকে থমরা মিনিট প্লি ক্যাবরা ফো পর নাংলিতুম গৌহাটী পেন কাপাচেতা আসন আসন কার্বিয়া জ্যামেক আর জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট থং ক্যাবা

আন কার্যদুন জিয়াফান আদা পরফাই ভরা মিনিট ফকেপ আপর পেন আজু পরফাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফাইরুই সিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার আ এবাকেরা পেনতা নংলিতুম আর্জুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামিক কেনাং সৎ কাপাচিনিয়ালাম জিরকে লাপন ইকচতল

পলিথিন লাপেন প্লাস্টিক আপুথা কেনাংসত কাপাচিনিয়া লামজির আর্যৈথা পলিথিন লাপেন প্লাস্টিক আহর মু কে এন পেন চেপাহে লো নাংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহর মু চেপারি দেং আজয়নে তোমন তেপ্রিন দং চান লাপেন লাং বিয়ান্তা চেহো এতল পলিথিন লাপেন প্লাস্টিক আহর মু আন হেমকম হেমরায়ালং ওয়ার্থাপ থেদেররা এলং আদিম হিলিক হুদরা হালা দাকসি ওয়ার্ডাম নাংজি কালিতে মেথর দুৎসি কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহর মু চিপারি দেংপেন এ অগে প্রাণ ফান্তা হেনু আথিকে লাবাংসো আহর মু পেন আসন আসন আকিসু লাপেন ক্যান্সার আকিসুতা চলং থেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক আহর মু চিপারি দেং দিদেত সি আকিমি পলিথিন লাপেন প্লাস্টিক আপুথা কেনাংসৎ কাপচিনিয়া লামজির লাপন চটলো।

লাকে আকাশবাণী দীপু ননদুন থু আজাইমেক দাম থুইক সিনে পিনিয়া সারলামথে আজাইমেক আং দেঙ্গলং পেন সারলামথে আর্জু ইকথা আফু তা আফু আনকসো তা আনকসো মাতে চিংবার চিত লামথে কেমান কেসয় ইয়াতারি তা রে রে লাপেন আছু তা ইংতং প্রক পুলো তাংতে কেসয় আবাং তা সুংক্রুং লাপেন কচেসয় আবাং তা আনিং সামসেলো জাত আকাম তা কাপিং খাট আবাং পেন কেক্লেম পি আবাং আমো কেবাং ভে চিংবার চিট পুয়া ফানসি কেপুদাম আলামথে লাসি সার পালামথেলো আফু তা আফু আনকসু তা আনকসু মতে চিংবার চিট বিনিয়া সারলামথে কে লাপো আনভেটলো

লাকে আকাশবাণী দীপু ননাংলি তুম কার্বি লুন বারে মাজাই মেক আং দেঙালং পেন কেচেং সি আলুন নাংলি তুম কার্বি কেপ্লাং আলুন আর জুই লংপো সংসারী চো পিয়ার্থে কিম এড রাগ এড টিপলি ফেলাং মারাত মারেং সর্জন এড আফি পুথত সিনিং চালু থুলো লান কাসরজন তং আসনামুং কেরায় কে কম জি আফান পীর বি আথাক মুনিত মুনর সরজনাং জি লাংপু আর নাম ফারো পেন চিংবাই থুলো তাসামগিরি তাকতগিরি তাসাম তাকত আহেমফু রুবিনী রাংবিনী আহেম হুমরিলো হালা ডাক পেন তাসাম তাকত ওয়ানসি থিপ হেমাই থেং হেমায় আফান মুনিপ পাথিপ তৈলো হালা সোহুত হি ই সৈতান আর নাম পেন প্লাংরাপ আর নি পেন প্লাংরাপ আপৎসি মুনিরা তুমাফান থিপ দে দেট চদুন দে দেট থেং দে দেট চদুন দে দেট তাসাম ইক দেট তাকত ইক দেট তাসাম তাকতা লংন ইলো পুসি সংসারী চো আমিনা আবাং আর্জন আর ভি আর এ পেন চেসাচি পিনসো আর লো মুনিত আচর থিপ থেংলো লাতুম আফান পারায় পাকম জি আফান মেঘ পার্জন নো পার্জন শিবং শিবি সর্জন সি রংফু এচর রংলিং এচর পাতনলো লান সি হি ই কেভ্যাং শৈতান কেভ্যাং কে থেকদুন লান পার্টা কালিল্যাং মুনিত মনর আফান থেং পি থেংসু হি ই আর নাম লাং নো পেন রায়কম জি আফান হেমফু আর নাম সি আরপু চেরাইলো থাংতে নাং

লাপানা পর নংলি তুম দিলীপ কাথার কাবান রং ফারপি মিন্দার ফাংচুয়া তুম কিলো নালুন আর জু ইকলং তাংল আলু নালামথে কার্ডম্পি নি কিরি কিথে কেদো আন লুঞ্চুতো আজে মেঘ আং দেং লংপে আদুন থুয়ালুন নংলি তুম কাংবুরা তেরা আং লাপে।

lapuan apor nanglitum pansingkro gilunalun arju iklong tanglo aluna lamthi nikaya loti along nangphan nangkachitong adunthu pokhila lekthipi gilunalun nanglitum non arju iklongpo aluna lamthi paove rabrapke sing tingniun e labangsu aluna long lunsipi pajer midam lake paove rabrap lote chitinningun e chimatha damwer মঞ্জের সো কেবাং আসনসি নিংতা চেমাথা দাম্বের তাংতে আর্জু ইকসেনা লাবাং সলুন

আদন্থু নংলিতুম বারি রং ফারপি কিলো নালুন আর্জু ইকলংপো আলু নালাম থে লা নংসি লাবাংসো আলু নালং লুন সিপি পাজির মিদাম লাগে আলাং আনি কেহাং আবাং ফু আসে কার্জু লং পেন আসেং চিখাং উন ই দেল তোতাংতে আর্জু ইকসেনাং লাবাংসো আলুন।

নন হেজং নংলিতুম পখিলা লেকথিপি কিলো নালুন আর্জু ইকলং তাংলো আলো নালাম থে চেতং নাং ওভে আহিচি আলং।

lapana por nalitum bari rong pharpi kilonalun arjo iklong tanglo alona lamthi la nising lunchitu ajay mek angdenglong karbi lirmia luna jay mek angdenglong pen kerot kaparjuke lapuansi kangtoniklo lake akashwani dipu jame kevang bom lake fm ben along pen megahertz pharui sira tokbora sirkep lapen আকাশবাণী ডিফু আজাই মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর্চুলং ইকজিপ।

লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরে পর পরফাই সেরকে প্লেংজি দক ডকল লাসি গুয়াহাটি পেন কাপাচেতাক আসামিস আলাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি নাংলি তুমন আর্য ইকলংপো।

0: লাগে আকাশবাণী দীপু ননাদুন থা যায় মেঘ দাম থুয়েক সেনাং লামজিয়ার আজ মেঘ আং দেঙ লংপেন আসন আসন লামজিয়ার নংলি তুম আর জুইক লংপো আপ্রাংসি নংলি তুম ডক্টর এলিনা তেরাং পি কেথান ফা কাপাং রেং আপুথা লামজিয়ার আর জুইক লংপো ততাংতে আর জুইক সেনাং
1: ইলিতুম লংহং কাপাং রেং আওয়ার সাই চেথানিক সেনা ইলিতুম কাদো কবিতা চিনি লংহং কাপাং রেংকে ইলিতুম আজুতাং আলং ইসি কেনাং সত ইলিতুম আহেম আলং কাপাং রেং আমারা তাংবং লংহং হেনল আপর কিজুম পেন আলি কে লং ডেপ নাইল আথেমা চিক্লোজন নের ক্যাব বা সির ক্যাব আংবং লিন ট্রক নের ক্যাব বা লিন ট্রক সি ক্যাব আন লং উন টেবন সিতা লা আন কেলং ডাব জি আফারমান ইলিতুম পিনি চেথান চেপারে পামে সেনা লংহং কাপাং রেং আলং ইসি হিনি কে খাম খে আসাই তাদো আপ্রাংসি কে আওয়ার সাই পুলোতে তেবক তেরাই কেলং কে জয় লাপেন আদর কি জুম পেন কিরি কেলং জয় কে নাংজি সাইন্টিফিক্যালি কেসেং আনপার্টা ইলিতুম তেবক তেরাই কেলং আন গেলাপু হেল ঠেং থে রুই ফারকং রুইদক হেনরু হেন মেটেকা হর বিচু আসন আসন নন মালম কাচিহুং নাইকে এজোলা পু আলাং আবাব তো আথেমা লবাংসো এজোলা লং প্রোটিন কন্টেন্ট অংডুং লাসি নংলিতুম লাসো আলাং আবাব পাংরেং একজি পুলোতে মানজাপ ওয়াদিমালং ফোদার ফার্ম আন্ডার কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল আমেনেজার আলং বিডি সোরে এনসি লাসো এজোলা বাপ জয় কেপেন পাংরেং উন মনিলি কিপু সাইন্টিফিক্যালি কেসেঙা আনাবার সাই পুকে ইলিতুমালং কে দো কে লাহাই হেল ঠেং থে সংপ্রত হানজাং আজাং থু কে সরটাং বা বাদাম আপো আসন আসন ইলিতুম পাজুদুনমে লাসি লাসো আন কেসেং পেন কোসো আর্টা হুৎসি কো আনসি কাপাচো দুঞ্জিমা লাপেন চিক্লো জনের ক্যাপ পেন লিন ট্রক্সি ক্যাপ কাপালং জি কোসনমা ইলিতুম চেথান সিনাং আন কাপাচো অহরমু কেসেং আবিদি লাপু হেল লিন ফারো ইসিয়ালং ইলিতুম ঠেং থে কে কয়টাং বা আফ্রত আদুক কালি বনসতামে আফ্রত পিনচং নাংজি লাকে লিন ফকেব্রাফ গেহু কালিতে সক আফেক এ আদুক লিন ক্যাপ বা লিং ইংকয়রাফ নকলাং লিন ফ মেনথু আদুক লিন নের ক্যাপ রা লিন থ মাদা হানজাং বা বাদাম আপু লিন ইংকয় মিনারেল মিক্সচার লাকে ইলিন রা ফারো গ্রাম জগদু নাংজি লাপেন ইংটি ইলিতুম ফকেপ আগ্রাম পিদু নাংজি লাপেন ভিটামিন এ বি থ্রি কেদোয়া হরমু গ্রাম ফারোহিনীরা ফকেপ জগদনিক নাংজি লংহং আনং নামকে ফানপ্লি পেন ফানথমকে আনা লংসি দাম জৈপ লাসি ইলিতুম আন কিরি লাপেন কাপাচু হেল কেনাং সত আপ্রাংসি কে লংহং আসমার আফান আর্তাকে চিক্লো এজন রা চিটিম পেন চিক্লো জনি আন আতুম আফানকে গ্রাম ফারো ট্রক্সি রা ফকেপ আর্নিসিয়া লং পিনাংজি লাপেন আনিম সো তুমফান লাকে চিক্লোজনী পেন চিক্লোজন থ মাদা কাতুমা ফানকে গ্রাম ফারো ট্রক্সি রা ফকেপ পেন ইলিন রা আচিতিম আর্নিসিয়াংবং পিনাংজি লাপেন লংহং কেথে আতুমা ফান নিঙ্কানিসি দোকাই কে তুমফানকে ইলিন রা আচিতিম পেন লিনি রা আচিতি মাদাক ইলিতুম আর্নিসিয়াংবং পিদু নাংজি লাসি ইলিতুম লংহং কাপাং রেং কে লাপু হেল আনা লংসি ইলিতুম কাইকেতা কিরি পি কেনাং সত লংহং কাপাং রেং আহেম কিকিম আপাই চেথান থুসিনাং নন লংহং কাপাং রেং আহেম বা আরয় কিকিম পি কে চেক কালিতে ঠেং পি পেনতা চপ টেবন সিতা আকলংকে ইংটুই উইংরাংজি আথেমা লংলে আ লেভেল পেন ইংটুই চেটলোতে ইলিতুম কার্কক লাপেন আর উই পেনতা পাঁচ জগ দুন থেকপো আথেমা আহেম আকলংকে কাইকেতা ক্রেং

0: กลองนังจีจองซีคอนกรีตบาปกากลองปุโลเตเซนติเมตรพอบาทรอกอันอาร์ทัดนังจีลาเป็นเกดอมาดิมเป็นปัชาร์เลงหอยซีโมอาบาร์ปีบาร์สุตาชิตตีเป็ดนังจีลองหองอาวูร์เป็นกุศลซีลีกับปะจอกนังจีมาลาไปนอนเชทานิกสินะอัปรังซีเกดีวอร์มิงบาปกาฮิลองเป็นกับปะไพรเตบอกเฮดอาเวเทนารีดิสเพนซารีบามาราตาปีอาเซเกลังตุมาลองดัมซีอาร์จูซีโคอานาโดสซีโคโซอัตาฮุดคิปิดูนังจีมาอิลิตุมชาร์ลีดูนังจีลาเป็นวัคซีเนชันมาเตซิตาปูอาปอร์เป็นอิลิตุมปิดูนลองนังจีจัสเซเมตเคโนนามัดลองหงอพันคิปิบอมาวัคซีเนชันเกลาปูเฮลโลสวินฟีเวอร์เอฟเอ็มดีลาเป็นสวินพ็อกซ์ลาเป็นอาสนาสนาวัคซีนตาปิดูนปุโลเตมัววูราฮุดจอกดูนวันปอนอนเกทเฮกลองอาเคสูอเมนลาปูเฮลโลซัลโมเนลาบรูเซลโลซิสโคซิโดซิสอาเคสูเป็นตาเซเกลังอาวาร์ไซดูเตบอกเฮดอามารัดเกลังอาด็อกเตอร์เป็นชิปาชินีซีเซเกลังดุนซีเคมีลาเป็นเอกโตปาราไซต์มาเตชีรีอิงโรชิคลีเป็นตาเอลีเคไรดูนาบิดีดูมูกาเชทานาซอนซีเตบอกเฮดมารัดอาด็อกเตอร์ลองดัมปุโลเตดวายาเคจอยเป็นเอลีตุมลองจีNon melom kachi hung na ya keso Japanese encephalitis la pen swine flu la pen long honga ok kapamen me pen a joy ne apo ga hilong a keso munira tum long ki una alam chithan sina la so keso men ke junosis pulo la ke munit pen marat ba marat pen munit along si check up la pen kachi un lo pulo se la haya keso pen ke ili tum kapajok sungklong.কি জুতসি কে লং হং আচিলি আলাম চেথান সিনাং এলিতুম কোনাসি এলিতুম লং হং আচিলি জয় কে পেন কে লং জিমা লং হং আচিলি বা ব্রিত নন আমাত এলিতুম আলং কে জয় কে পেন কে লং কে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার ল্যান্ড্রেস দুরক লাপেন আসন আসন ক্রস ব্রিত নন লাদাখ গুহাটি আলং আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আলং কে বেনিফিসিয়ারি কালিতে এলিতুম লা কাটিকি এটুমা ফার্মান কে আদর কিজুম পেন কে জর বম আচিলি তাদু লা পেন মু ইলিতুম কাছে থান আসনসি আচিলি কে লং ডুন কে ডাক কে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার লা পেন লোকেলি আচিলি কে লং ডুন আমেন কে গুঙ্গুর লা সো আচিলি কে ইলিতুম নন মালম দিফু দিলাই লা পেন বোকাজান আলং তা মেসেন আলং হং আচিলি লং এক ডুনজি নন আমাত কার্বিয়াং লং লং হং কাপাং রেং আওয়ার সাই কাছি হুং থেক পন লং সি আ অক লাপেন আসোমার কে জর কেনাং সাই পেন আজয় নে পেনাং আনা কার্বি আতুম কেরেং আওয়ার সাই মেসেন পেন থেক পন লং লাপেন আনসো সে কোসন সি কাদো কাবেতা কাবর ই পঞ্জি মা লং হং কাপাং রেং আলং চিনিং টুং পুলোতে নাংলি তুম আনসো সে লাদাখ আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ রানী আলং বেনিফিসিয়ারি বা খেতিয়ক আতুম ট্রেনিং এন পনবম লাপেন আলং লিতুম আফান কে জয় আ ট্রেনিং তাদো লাপেন নাংলি tangka penle training ng pusita me our side do non amat karbiang long along veterinary office pen insurance aputhak training peak bomb st hills atum pulote 80% subsidy long ji la pen general atum ke 60% subsidy long ji la pen long hong atum ta fmd akiso ba parokalam pen ke khura bemar po akiso la ke vaccination do la so vaccination ta ake joy pen long ik ji la pen টেপ বম বা ফিতা পেলু পাকেসো দো লাসো কেসো অফান্তা আকে জয় পেন নাংলিতুম ট্রিটমেন্ট লং একজি লাপেন ডাক ডিফু পিক ফার্ম লাপেন ডংকা লং তামে ট্রেনিং আকে জয় পেন পিপন বম লাপেন লং হং আন কেসেং লাপেন আসন আসন কে পিপেন কাপাং রেং জি আফারমান কে ফিট মিক্সিং প্ল্যান ডিফু লামদিং রোড আলং তা চার্লি দাম লং জি লাসি পিনি লা আন পেনসি নেলি কাপা জুরিগল কার্ড
1: লাপন আপর নাংলিতুম ডক্টর এলিনা তেরাংপি কেথান লহং কাপাং রেং আপুথাক লামজির আর্য ইকলং তাংল আদুন্থু নাংলিতুম রাংসিনা তিমুং কেথান আরভে আলাং কবিরটি আপুথাক লামজির আর্য ইকলং পো ততাংতে আর্য ইকসিনা
2: এলিতুম আরভি আলাং কাপাং পেন রেইন ওয়াটার হারভেস্টিং আবু থাকলে চিথান পন ইলুনা ইলিতুম কে দোয়া লংরি আলং কে জাসেমেত বারলা আপর সি আরভি কে জাং কাংলুম লাসন আপর আহুত ইলিতুম আরভি কে জাং আদলাং পেন আফিক এনজি আসন সন আফান চিসিক পনমে পুদাম

লাপনাপর নালিতুম রোডর সিথি লামার জানা লংপেন এন্ধারে এন্ধারে পালুন আর্জুক লংতাংল কিলুনা বাংফু পাপন আরুন্ঠু নালিতুম জুবিনগার কিলুনালুন আর্জুক লংপো আলুনা লামথে লাহে লাহে লামার জানামেন আহে তুকে তো তাংতে আর্জুক সিনাং লাবাংস আলুন।

0: লাগে আকাশবাণী দীপু ননংলি তুম নিঙার লো আলামথে আজাই মেঘ আং দেঙ লংপেন রোহিলা লেকথিপি আনিঙার লো আলামথে নংলি তুম নন আর্য ইক লংপ ততাংতে আর্য ইক সিনে
1: মেনকে রুহিলা লেকথেপি নীলিকে দথাইকে তারালাংসো হেমারিতে রাঙা রং লাসে নীলি নন চকলেম বমকে ইংকিপাং রেং চম্প সক এ চম্প লাহাইসি চকলেম বম নীলি লাসি আপর চেপা দাম এক বম লাপেন নন উবে কি মিয়া তুমলংসি নীলি লাম লুন কান্তা চার্লি দুন বম আথেমা ইনিংকে অই সিতামে লুন লাম লাহাই জংসি ইনিং আর লোর দোবের তে নিংকা রং পর দো লাসি নন উবে কি মিয়া তুম ফানে আন সসে কাচিং থুর দুঞ্জি কে থেক দুঞ্জি ফান নিং আক্লং পেন ছুনিং রিল উবে কি মিয়া তুমে কে তকে লাং তা থেক সের পর বাঙে খে এতুমসন কাচিং বার দুনাং জি লাসি নাংলি তুম ফানসি চুনিং রিল বংশ মুসো উবে কি মি কি থুর মিয়া তুম কাম তা চোকলেম পনাং জি চোকলেম পন বম লোতে চোতা চলং প কাল মুকে ক্লেম বেগ লোতে ইনি যে কেচি চো তা ইনিং ইংসাম জিন বাঙা লং কে রাম কে রং বাঙ্কে এ বাং পি টং দোয়াই টং পি পনে জাত পনে লাসি নিজে চোকলেম চো দাম লোতে সক সেতা মে দোয়াই পিপে পয় নিজে কেচু কিজুন আফান ইনিং হাঙালিং চলং লাসি নীলিতা বর ইল ইংকি দা পাং রেং পন বমল বি দা চো পাং রেং পন বমল সক তা চু এ চমল লাসি কা দো কাবি নন উবে কি মি তুমতা নাংলি তুমতা সন বর ই নয় নাংলি কাই দোমে থাক মে আফান নীলি আন পেন্সি নাংলি তুমফান চুনি রিল নীলি লামথে পা আন পেন্সি কাংতন ইগল কারডম
0: ননাংলি তুম সোয়ার লো আসে আংটং আজাই মেঘ আং দেঙ লংপেন জর্লিন তারু পি লাপেন হুটবাং রূপজিলি ইংটিপি আতুমাং বং কিতুন কেদাং আপুথা চিহু চিপুত আর্য ইক লংপ ততাংতে আর্য ইক সেনাং লাবাংসো আচিহু চিপুত
2: কারডম কাদুকাবে রেডিও কার্যারাটা ফান্তামে নীলিহীন পেন সুরি সুরিয়া কারডম পাজি রিগল পিনি নীলি তুমলাডাক চেহু চেপুরা যাই মেঘালং কাচো ফাপন আলাংলিয়ামেন সামি জর্লিন তারোপি আলাংলি ইনুত সোয়ার লোয়াং বং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সিতামে ভারত আংকাং পিয়ালং নংনাম চেথাংক্লং মাস্টার শেফ ইন্ডিয়া লং সিতামে চেপাতে দুন আবাং ফিল লসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কারডম পাজিরিগল কারডম
3: কারডম আপ্রাংসি কে চোরল নীলি ফান লাপুসন আজাই মেঘলং কে ফাপন পথ
2: তাই আপ্রাংসি নালি কাদুকাবে

লাকে আকাশবাণী দীফু জ্যামে কে বাংবম লাকে এফএম ব্যানালং পেন মেগাহার্টস ফারুই সিরা তকবর আসির ক্যাপ লাপেন জ্যামে কে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আোবাইল অ্যাপ আলং পেন্তা আর্জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পর পর ভাই ক্রি সিরা মিনি থংকে ফ্লেংজি ডক ডক ল লাসি মুম্বাই পেন কাপাচেতাক হিন্দি আলাম পেন বিবিধ ভারতীয় জ্যামেক আর্জু ইকলংপো

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জৈঠা কেথানপনা বাংলি এরম রংপি গ্রেট রক আংডেং আসাম লেজিসলেটিভ আমে কাংনিপন চেং পিনি নিপ্লিয়ার মিনিষ্টার কে হিমন্ত বিশ্ব শর্মা পেন নর্থ লক্ষিমপুর ইউনিভার্সিটি আরন কাপিমি সুরহিনীরা ইংকয়রা ট্রক মে লংপাকলাং পঞ্জি মিনিষ্টার পেন লেজিসলেটিভ আমো লাপেনকে আশায় কচারি পনরন ট্রকেব্রা সিরকেপ আংডেং সো ইসি আরন পেন নর্থ লক্ষিমপুর ইউনিভার্সিটি কাপেমি আরন সুরহিনীরা ইংকয়রা ট্রক আজক পেন টংসেকট কাপে ডাংপন নাংজি আকেনাং আলামথে পাচিনি পঞ্জি লেজিসলেটিভ আমে লংপাটুমি সাংপিমার লাপেন ও সোমার কাপাচিং থুর সৈকামা মিনিষ্টার অজন্তা নিয়োগ পেন সাংপিমার আফান কেথম পেন ইসিয়াং হয় কাপানং পিপনা বিদি কেডাংপনজি আফান কাপে ক্লাংপনালামথে পিনি কাচিংওয়াই কাপে দৌপনপেন পেন বাংসু কেজংপনালাম কেডেংপনজি আফান সুতামে জংপনপ কাংনি পঞ্চেং পিনিং লেজিসলেটিভ আমে পিনাপ ইংটন পনপ ডেটা বেহা আরং সুপি মুম্বাই আলং আদুন্থু আসাম ভবন কে কিমপঞ্জি আফান আসাম গভর্নমেন্ট আফান পাতুমি চিরি প্লিরা টকবর নেরকেপ আলংলে পাজির পন্টাংল সেন্ট্রেল তেলং লাপেনকে লাংহে আমিনি শ্রীপেন মুম্বাই আংবং কটন গ্রিন আলংসি লংলে পেক পনল আসাম গভর্নমেন্ট আহিন পেন নগাঁও ডিস্ট্রিক্ট কমিশনার মাতে আসাম ভবন মুম্বাই আলং কেদো কেথাক আ কমিশনার দেবাশিষ শর্মা পেনসি বাংসু কেপেকপন আলং আলংলে ডেংডুনলো

নবী মুম্বাই অং কেডো আসাম ভবন অলং কেডো আফাই কে অং ওপেন কাশিক সাকা জক বেহার অং সোপিয়ালং কাপ্রেক ইহুম আসাম ভবন কি কিমা কে নাংদ কগল স্টেট অলং কেদামতং আর ইউক্রেনের ক্যাপ্টেন কেডো বম সেন্ট্রেল ট্রাইবেল রেন কেলাং আমিনিস্ট্রি আসাই আংডিং জন ভাগিদারি সবসে দূর সবসে পহেলে আজাই মেকপেন আসনসন আসাই পিনাক জুটপনপ ডিস্ট্রিক্ট কচারি পন আতুমকাবর ইপনপেন গভর্নমেন্ট স্কিম লাপেন কে রাত কিরুপনা যাই মেকালং মেকার আতুম রেং ডক পেন কাচি তো দু নাফান কেডাং পন বাং সোয়া যাই মেকালং স্টেট আরং আং কাং হে হুয়ালং অকপ্রাণ আকিরু মারাত আফ্রান কেরাই কমলাপেন কে পুর্থিমি আখিয়াদাত কাবির টিপন অপুথা কেনাং সত আর ডি পিপন বাং সোয়া সাই আংডেং কাং টনপন আর নি আন কাদো কাবে সুরি কে থমরা ফারো সিরকেপ সোসে কিদিন লাপেন কে রাদাকা শিক্ষা কালামতে টকপন টাংল বরপেটা নগাঁও লাপেন কে জোরহাট ডিস্ট্রিক্ট আলংটা বাং সহজাই মেকপেন প্রেক জামাশাই আংডেং ডেংপনল ঈদ উল আজহা আজক কেওয়াংজি আর ইংকয়রানের কেপ আর্নি স্টেট আলং গভর্নমেন্ট আনি রংড পুসি পাচিনি পনটাংল কাপাকলাংনি মেলামথে কেউলা পুহেনল ঈদ উল জোহা কাতলন পনাপুথা গভর্নমেন্ট আলং কাচুনিংরি আলু হেই হুই নাংকেলে আজকসি আফ্রাং কাপাচিনি টাং নি রংডো আনি খাবলার থুসি বাং সোয়া কিমি কাপাচিনি আলো পিপন থুল সোশ্যাল মিডিয়া লং অসমারা ফান কেরাই কমলাপেন কে কাপাতুনাং আমো কাপাতিনি আকেমাং পেন আসাম পুলিশ পেন স্টেট হাই স্কুল হেই হুই আফান কিসুং লর কাপারিয়া বিদি পাজির পন টাংল বাং সোয়া জক পেন স্কুল হাই হুয়া থান বাং মাতে ব্রেক জাম কে ক্লাম বাং ফুয়াতুমা ফান এ আই মরফিং গ্রুমিং সাইবার বুলিং হাই হুই আপুথা কাছে রক টকা ফান চুনিংরি পনসি অসমার আমেন আংডেং কেদোয়াদি মতে ফোন আফাই আলাম থে সোশ্যাল মিডিয়া আলং কাশিয়ার পেন কাপাচে হেলু জিয়া ফান আসাম পুলিশ পেন কেপাচিনি আবিদি বিপন টাংল আসাম লেজিসলেটিভ এসেম্বলি শ্রীনির এঙ্কয়রা ট্রক আকিলে গালং মেথাং মেথাং কনসেনসিয়া লং কেহাই কাচারি পন ভারতীয় জনতা পার্টি এম এল এ আতুমাফান পিনি গুয়াহাটি পাঞ্জাবারী আলং কেদো শ্রীমন্ত শঙ্করদেব আহেম ফার্লা আলং কি বিপঞ্জি ইসি আজাই মেঘ আলং পার্টি আই হিন পেন কাচুরু আসাই আংডেং পাদুপঞ্জি বাংসাজাই মেঘালং মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা স্টেট ভারতীয় জনতা পার্টি এম এই ফুলাপেন কে এম পি দিলীপ শইকীয়া পেন পেন সঙ্গলং আবারিমা বাং ফুয়াতুমতা চেতং দুঞ্জি বাংসাজাই মেঘ আর্নিকাংসাম পরফাই ট্রক পেন সিকিদো পঞ্জি আলাম দো লাপেন কে আসাম নাকা কমওয়াই আফান কে বাং ভুটান মিনিষ্টার সার্পো চেরিং তোবোকে পাতুমি গুয়াহাটি লং গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য লাপেনকে মিনিষ্টার কে হিমন্ত বিশ্ব শর্মা আপান চেতং পনসি ভুটান লাপেনকে ইন্ডিয়া নিহাং নিতুর জাসেমেট পেন আসাম আংবং হিন হিন কাচেরাপ চিতুয়ামু আনসুসি কাপাংচো পঞ্জি আকিনাং সদ আলামথে চিংকি পন বাংহিনী আসং জাং বং কাচিং ওয়াই পন আলং পুর্থিমি আদুয়া হয় পেন কাপসি কাচিলেং আমু কাপে বাদ বেহা কিজুই কেলাং জুটাং কাচিপাচয় লাপেনকে রাত আংবং কাচিদাম চেওয়াং কাপাং লুমনাং আকিনাঙা পুথাক আর ডি পি পন লাপেনকে আই পি এল ক্রিকেট কচিপাতে পনলং প্লে অফ আংডেং কেচেং সি কোয়ালিফায়ার কাপাথুপিনি চুনিং কে হাই পন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু গুজরাট টাইটেন্স পেন চিফু পনপ বাংস কাপাথু ধরমশালা আলং মো আর্নিকাংসাম পরফাই ট্রক্সিরা এবেং পেন পাংচেং পনপ বীর তালাম থেকে পিনি লাপু আঞ্চলও

0: Bini aru ciklo nifain ko ira trok durmiani surhini rain ko ira trok aningkan kar biajai mekna kurju dun tu mafan studio long penili Aaron Rongpi kardom pajirsi Akashwani Guwahati Mohabahuang deng pen kar biajai mek dang pon tulo. Jai mek ewang lake medium wave pen meter parup tira grey sira tok borpo kilohertz paru trok sira in ko ira circuit lapen ke megahertz pen Paro isira tok bortro. Karbiajai megalongpen aprangsi ke piniasar lamte arjusina. Piniasar lamte ke inti mantu aloban pen kepa lamte ke man. Meng metana panle mantu aloban pen palutangte idung ke wang asonsi wang wekji. Inti mantu aloban puke lamdok lamsam lapenke aning kehang aromu apansi kipuda. Lasi sarlam te pulo inti mantu aloban pen kepa. Madangte kebei pen kapekroi pu kipu idam alam te. Pinia sarlam te ke lapuan colo.
1: Nampi namdur thengpi thengprang raikom nangji lapen pangchu nangji athema nampi namdur lapen thengpi thengprang helu tomon ki me ki wanaba thengpi thengprang helu theng me lang ki wanaba nampi namdur lapen thengpi thengprang duttik ansi monit lapen kireng et api do unchotji lahenlo erong athengpi chorluti rongkep athengpi rong e thunangji pini nangli thengpi thengprang raikom lute penap ki thengpi thengprang si nangphan nang raikom itpo
0: karbya jai meglong pen adun thu ke pinap ko ppc ki rot ke parju ponjima labang so puthak le pini pen chi than pon ek mek sena pinap lake আরু অচিক্লো নিফাইং কয়রা ট্রক্সি থেলাং আর্নি কার্বেজাই মেকলংপেন পিডাম ধানে তুম আপরাং সিয়াবাংকে আর্নি ভাং আসন বীরতা আর্জু ইকলং গিজি বীরতা পেনা ফিজং পিনি আসারলামথে বলংপেন পিনাবলে থসতামে নাংলে তুম সারলামথে তা আর্জু ইকলং গিজি বাংসুরে পেনা ফি আসন সন কেনাং সত আলামজির কেরত কপারজুপন পেনা ফি পিনাবলাকে থেলাং আর্নি আপৎসি ই রুই পেন ফংনিকা পার রূপন ভরেঙা বিয়টা পিনাবলং নিতুম ভরেঙা বিয়টা আর রূপন দে পেনাফি ই রুই পেন ফংনি কেরত কাপার রূপন জায় মে কাপা চুনাবাং কচংওয়াই আলঞ্জির পিনাবলা বাং সুয়াং রেং লং পেন নিলি ন্যাং নিতুমা ফান নিলি কচংওয়াই পন আলঞ্জির আবান লাপেন কে আকিমিয়া লঞ্জির পাং রুম সি পিনাবলং নিতুমা ফান নাং পার রূপন ইকজি নিঞ্চি বিকা লবং সোয়াং ডেং লংপেন নাংকার জুদুন জিয়াপান তিংনে ইগ্রি কার্বিয়াজাই মেক লংপেন পিনাপ কিরত কপার রিপন জিয়াবাংকে লাপু আনহেন্দ লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুকে এসন কেনাং সৎক পাচিনিয়ালাম থে আর জুইকা আকাশবাণী গুয়াহাটি স্টেশনল আসামিস টি ট্রাইবস বড়ো কার্বি লাপেনকে নেপালি আলাম থে আফান আহুদ আদাক পেন সাই কেকলাইম আফান কেজুয়েল এসাইনিয়াতুম কেটক আসাদলাং নন কে ওয়াংজি আরু নিফাইতম কেব্রাইসি ভমকুরানি পেডোপনপ কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং অলং আদা পরফাই কেপ আহুদ কপাং চেংপঞ্জি বাং সাত লাং আফান এডমিট কার্ডকে বাং ফুয়াটুমাফান মেল আর জক পেন পালিতাং তাংল কমানিয়া বাং ফুজংসি আরু নিফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লংলে লাং পুলতাংতে নিলিতুম স্টেশন আ কোঅর্ডিনেশন আ হামফাং পেন কাচে টংপঞ্জি আফান সি পাচিনি পনল সাত লাংকে টক আফান

নর্তুম কার ভেজাই মে কার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু ব্যান্ড পিনি কার বি আজাই মেঘ লং প্যান আদুন্থু কচিং কি চেথান পনালাম জের আরজু পনিক সিনা লাবাং সং দেং লং প্যান পিনিয়াং নিতু মফান কাপারু পন জি লাবাং কে ইংলং আসাং পিমার লাপেন কে চোক কামারেন

0: การดอมเนี่ยตุ้ม
1: การดอม
0: ตั้งแต่อพังซีนางลิขินเป็นนางปัจจุบันมานี่นางลิแมนเราเป็นนางลิกิโดดิม
1: อ๋อนิลิแมนแกรูปตาติมุงปีนิลิกิโดแกลับผู้รองข้างของครามารองสีดูอันดับเป็นสินิลิเกี่ยวกับเอ
0: ๊ะเตปูนางลิบังแก
2: นิลิแมนแกบิมลาตองปี
3: দিয়া এটা লামজির কপার পঞ্জিপু আলামজির আবাং চিপ্রেক দেখল না সে আদুন্থু আর ঠিক সিনাং মুপেন কে থান পন ইংলং আসাং বিমার লাপেন কে চোখ কাম আবাং সব থাকলে আর্যপন ঠিক না

0: ব্যাপার আরো না বাকে কার বিয়ে তোমাকে আলু সোমার তুমি চিপাহেম ফুকাও আমি থাং পে কে থাক পেন পে কে জ্বর পেন আসু মার চিপাং নাই থাকলা বাঙ্কে বুদামে লতে উদাহরণ দিফু পেন কে রুবি ফাং চুপি লা পেন বেস না থু বাঙ্কে নীলি হিন তন চিপিন দাগ দাসি পলো ওয়েভিং বাঙ্কে বা পির থাক কি ফির কে থাক পেন নীলি সোমার কে চিপাং রেঙ্কে নীলি হেন ল পূর্ণিমা ফাং চুপি লাসি নীলিয়া বাতাই বাতাই কি বাঙ্কা দেখল চিপিন দাগ আসন মান দেলো পির থাক পেনটা সোয়ারলো তুম আহে মারি চিপাং রেঙ্গুন লাপেন কে ইলি তোমা পিন্দেং সুম্পদ পেন বাঙা খাই ফান জংসি আর লে পেন ইলি জিপালং অঞ্জি পুলোতে আলং আলং এক্সিবিশন আসন দুন নাংপো লাদাখি চালি দুন থেকজি কার বিয়া পে পেন বাঙা খাই দুন কসন নাকি নাম কে অংপ ওয়ান কক পু কসন হরমুলা সেটা লাগে কাছি হুর বানসি কে থাক আমার চালং তো মানিং দক পিক জিন্স আপেন বানসি কে চিহি পু সেটা নীল তুমকে লাগে কালি পুসি থান ল দা ওয়ান কক আনিং দক ও আবু কে হম কে লাংমে কে থাক হারপি পেন সেটা এপাক পাক কে থাক ওয়ান মালন লাস অবস্তু বাং আলক তুম থেকলং নেক টাই নাং পিক জামরং নাং পিক লন গুয়াহাটি মতা জামরং নন কে আনুতি ন চেবে ক্রাই থেকলং ল জয় হং থর বতে লা বাং কে কদু বেতা থেকলং হুল হে সেটা জামরং স্কুল সমারা বেক লাতা হারপি পেন কে থাক আপি কা দিন দাম উমতি লাসি বেক সালাম নাং পো পার সালাম নাং পো নাংকা কে থাপা ফান্তা লাসি লাহাই কে ক্লেম বাং কে সোয়ারলু তুমসি আনিং তা বার হি লাপেন কে সোয়ারলু তুমবেনসি আলিং চিপালং
1: মে পিগালাম জিরল নি পূর্ণিমা তাতে নি মিলি নাং লিহিন পেন থানজি মা মোপন ইলি নি পুলো কি ফির কে থাকে হিন পেন তা কারবি পিয়া তুমসি কে অমুচত মত তে কারবি বিমার তুমসি পিন সুমার তুম ফান কে ক্লেম কে দাম অমুচত পু তাতে নাং লিহিন মে পিসি পুপো
2: লা বাঙ্কে নিলিন মেন তা হকল সরলো তুম বাঙ্কে লা ইমি থ্যাং মাতা পি কে থ্যাক পেনসি চি পাংরেং পন হিসাব ল লা বাঙ্কে কে নাং চরল
1: আনতে লা পি কে থাকলক মতা এদন হেম পারেং ফুন উনজিমা
2: লা বাঙ্কে এমি থা আপিন দেখ সুপত পিনিয়ে বাঙ্কে আদর সুদাক পর লা বাঙতে আহ কলাম চিপাং রে উত
1: তান্তে লা পুসন্তে বক্তরা রে পুসন্তে হিতি কুলা থে দুম দুমা কে জর মিমি দাম দিম নালি কে পন হর মুয়া নাং এজি
2: লা বাঙ্কে নানি মিটিং সন দুন পেন গিবিসন নালং চিপাক লা আনা পো লাগে চিংরু মেসি থিদুং থিদুং আ প্রোগ্রাম ল সিদুন পো জরুন পো
1: আতে দি পূর্ণিমা পুসন্ত নালি ফান এসন নালাম থে নারজুলাং কারবিয়া সুতুম কে নন কে ইংলং মতে থসি নাং সুন বাঙ্কে অমুল থইল নাং তুকলো লি পুতং তে দাগা বাং কে চকলেম চ দাম জিয়া তো ওয়ার দুপিক হালা বাং সো তো ওয়ারাং বং তা ইলি তুম লো হান কারচে লাপেন কে আশা পাশুপ লং লি ফেলাং দো তুম বাং কে সাইকাতিকি তাতে সাইকাতিকি লং বাং কে তুম পিনসু সিকে থে লং কে অং তাতে আর লসো তুম দাগ আফাডেং আবি মানে
0: আফাডেং আবি কালি লা দাগ তা সোয়ার লো তুম সিকে অং থুলা সোয়ার লো তুম কে সুপিনসো হাই কে বাই দাম পুলতে আলাং ফাম জরপান পুডু সাকি জুন লাফান তে হেম পেন ঠিক পন এদলা আসো আনকে ধন্দু নালং আলম সো সুপিনসো ফানসা পাজু নাকো চিলি ফুদু নালা আলি কি বুইতে চেরাব দুন সকে এ আদাং কো আন মা কেথে লাসোয়া এদন এমন সি দাং চিরি কেপ লে কাতি কি বুতে সুপিনসো তুম এদুন দে সোয়ালো তুম সি এ দে জি আলাং আজির লে চিপন পুসিতামে আমি থাং লে আনি বাং এদুন পুসিতামে লাগে সুপিনসো তুম কালি পিলো সোয়ালো তুম সি ইক্লেম দিল সোয়ালো তুম কে আহে মাকাম জি হে মারলো আকাম দা চিক্লেম কাং থাইলা রিদা কাম তা সুপিনসো লং চেরাব দুন পেন কাতি কি না থুতা সকে এ আহুদ দাত কালিল কে রদ আহুত লা পুতাক থাকলো কে রদ আমি থাং চির দুন লাং সরল তুমকে লাপেলা মুথে চির দুন হেমাং চির রক্ত মরণ কি পিয়ান তা চেরাব দুন লা সি সরল তুমকে সুপিন সোফান কে রাব দপি কা চেরাব দুন অং পি সুপিন সো পেনাং পা দা সরল তুম সি কাম কি ক্লেম আনিং আবার হি তাকে দেলা পেন কে কি ক্লেম তাকে অং
1: আনতে এ দোন হেম জং সি লা পুসন রে পুনাং জে ইলি তুম এ কারবি আসা পি মারত পিন সোফান জোলাং লে পিন পেন আলাং লিতুম মিথাং পেন কেরেং ই উনজি আতোয়ার মেসেন্স না তোয়ার দো মানে
0: লাকে কেচিং সিগে মু পেন জিথান সন লা কি ফির কে থাক পেন কি ফির কে থাক পেন তা টাঙ্কা পয়সা চে পাং রুম পালাং তুম বেং চি বি থেক না পেন লা সো টাঙ্কা পেন আলাং তুম আমি থাং সাইতি কি দুন লং লে পুসে তা মানে আলং লে বন্ধ খাং দুন পো হাল হায়াত হি সুক্তি পেন দালাং তুম চে পাং রেং উন লা পেন কে লা রং আর জন সক চি পারা মানে আসোয়ার লো বাং আলাং মন কেপ কে নাম আসক দল জং সি পারাম নুন দে পোতে এমন লং পে এডাং আলি চি পলং তু পো নেক্সট আনিং কা নাম কে এমন পেন ডাং থম লং পো লাসন পেন তা কে রেং আবার সাই হালা টাঙ্কা পুদে দি সক তা লাসক রাম নন পুতা দই বম লং লাপেন সাইতি কি কে পিন তা লাসন আসক আমি থাং বাং ফান কে পারাম পেন লক আলি চি পলং পেন তা চি পাং রেং মতে নন তা সুলি বম না
1: আ হক লনি তাতে এই তুম কারবি আংলং আর লোবাংকে থ ইংলং সে দোক পট লা বাংকে মু পেন ইলতুম থান ল কাতিকি কাং হয় না বাংকে ইলি তুম সোয়ার লো তুম পেনাং কে ক্লাম্পন আলি থান ল লাগে আহকালাম ল তাতে হালা ইংলং সো তুম বাং হা ইংলং সং কে দো তুম বাং আলাং তুম তারে নাং কি পচো নাং কি পর আপক দো কক পট আলাং লি তুম হালা দাকে ক্লেম কে দাম কি কই পিলন নি
0: হালা দাকে দাম তা লা পুসন ল সোয়ার লো তুম সি ইংলং আর পেন থেং কে

0: আদন্থ পথত রামেশ্বরী ব্রহ্ম পেনকেলন বড়ো ধনপারেম আর্জিক সিনা।
1: রাইলাহি হং মিনি হং মৈষা

রেডিও নাকার চিরন কাছি গানরা লাপনা পর্ণালী তোমা সানাসন বডো লুন পারিম আর জিগ লং টাংল লাকে আকাশবাণী টিফু নানি তোম পান যায় মেকে বাংলা ক্যাপ এম প্যান ফারুসিরা তো পর সির ক্যাপ মেগাহার্স দ্য প্যান নিউজ অন ইয়ার এ প্যান্টা যায় মেক আর জিগ লংচি স্টুডিও ঘুরে অপর পর ফাই ফ প্লিং টাংল লসিলা মাস অপর কে চক প্যান্ডতে নানি তোম যায় মেগাং কুঙ্গা প্রেক পুথত আর জিগ লংচি

0: Tang te ne li nang li phan a prang si a lam nar jig lang nang li ning kan ko an pen si theng pia claim kar che ga pang ching dun ik lo
1: ni li pening pa na ning kan phli an lo
0: theng pia claim kar che ko son pen si nang ning ke hang ik lo
1: ni li ni ning hang mang la pul he thek dun long bom lo la u dali lo am kat do ga ve la pen forest department tum long pustami la sa la ha ya akam charli dun bom lo he আমার নীলিতা আলে দো পমাসে লসবা পুথাক নীলিতা ক্লেম আর চে পনল নাসি নীলিতা ক্লেম পন বমল নাসি লসবা থেংপি আদর কেদো কেদো কাতু কবে লহাই হরম চিন্দুন মাসে নীলিতা লহাই ক্লেম পনল
0: তাংতে নার্সারি মতে আ ক্লেম কার চে জি ফানগে কুপি পি আসন জি কে নাং প
1: লাসু আপুঠাক বাংকেলা আক্লিম থেংপি আক্লিম কে এ কারচে আপুঠাক বাংকে ফাস দো পুলোটং তে কিচেং সি হুর বাংকে হাই স্টা বাই নং পো হাই বাই বে প্লোটে লংলে পচে ক্লাম নং পো হানি লংলে পচে ক্লাম পেনসি লস ডিম চে ক্লাম লেপ সয় লেপ লো প্লোটং তে লকে পুলি বেক নাম দম নং পো এন পেন লংলে থাপ নং পো লস লং লে থাপ পো লপেন লং লে প্লেং লো প্লুতে লস লং লে আলেন আলেন টিয়ার পো হে এলেন আঝাক টুঙ্গি পুল আবেত পুসে ব্যাঙ্গি পুল হে আবেত ইসিসি গে আবেত আলং সে রং সুরি সিসি আলং লে থাপ পো লস লং লে থাক লং এ পো মতি দি আমু নাম সে আমু নাম পো গে কে বং বং চিম পো পু তুক পো এ চক চক চক চক চক পো এ পো লাপেন লসত হাক বাংকে বার্মি কম্পোস পুনো হিলং হি পেন কাতিয়ার আহার হ্যাঁ লস আহার রিক পো আনকে লডাকসি ল্যাং পি পো ল্যাং পি পো হপ্তায় রুইপেন বাতাই ইসি মা বাতাই হিনি ল্যাং পিদুন বম লো পুলো টাংতে লস থেং পি আক্লিম বাং পো মাতি দি আক্লিম বাং পো আনকে কি এ কাছেপাং হাই নাই ইস্তামেলা সাদাক ফুটনি ফুটনি আন বিনাং পোহলা ইসিয়া বেত মানে ইসিয়া দোরাল হেলা মাংকে ইসিয়া পারিল হে লাবাংকে ফুটনি রা আছে তিম দু পোমাতি দি সদায়ক মনি তুমদাম নাং কক হেলার নাং কক লাঙ্গে আপ মা পিনি পুস্তা মেলে সে ফুটনি কে পুপু পোয়াদার পোয়াদারটা বি পোহলা সন আদাকটিন তার সন বাপকে পুস্তা মেললা বেটা দং বেটা ডাকে দং ন ডাকমতি পোয়া রেপেন এরেন লাপেন হা পোয়া রেপেন এরেন ফুপো হে সে কে সিংপি আক্লিম নাং মে পো নাং ইকসি পো অংকে জলসন আংসিম আক্লিম আবে দিম বলতে আমু ঠাই নাং পো হ্যাঁ লসন ল
0: নিকো আনা ফি সিয়েনতে আমুকে এ পেন আরং কে ব্যাং পো
1: না হপ্তা রুইনি পেন আনতে আরং ওয়াং পো মতি দি আরং ওয়াং পেন লো পুলোতং তে লগে আকুলা আরং ওয়াং ডেট পেন পুলোতে রুইনি পেন ফিলতে হারলু দুন মেলো অংকে আমু লাং কারণিম হরমতা দো কারণিম নিয়ে হরমতা দো লা থিং পি আজার বাংকে আজার দো ও
0: সেটা ল্যাং পিবিয়ার নাং পোবো এদের
1: ল্যাং ল্যাং পিনাং পো ল্যাং পিপে পুলোতে লাতুম বাংকে ল্যাং এ পিতা লসন লহে জং সে মেথাং আরি ডেং লং পেন মটর দো মতে এ মেশিন দো পুলোতে মেশিন পেন আপ স্প্রে পেনসটা মেলো লাপেন আবে পুলোতে লা মির জো লাঙে দুং হ্যাঁ খম খমিয়া দম পুল মা কাদৌ এটা পুল জার পু লা জার পেন বাতাই থমলে বাতাই ফ্লি আনলে দুং ওটা মে পানতলা তুমরাই উন হ্যাঁ পেন বি চেং বিদি হুরবাংকে দুং দে দেতা মে লগে
0: তাংতে লাবাং সো আক্লিমকে পারি ডেট পেন বা এ ডেট পেন কমেন্ট টু আর্নিয়া ফিজি কাতেরেক মিথু পো
1: লাগে কে চেং হুটকে কি চেং হুটবাংকে আগস্ট সেপ্টেম্বর আছে ক্লো লম্পেন সে এ পো লম্পেন আফি আন বাংকে বাক পো হ্যাঁ মারমাকে পঞ্জি ডিপার্টমেন্ট শর্মা লসন লো হ্যাঁ লস থিং পি বাংকে আক্লিম দিং লো পুরোতে ইলিয়ং সে আক্লিম দো লো পুরোতে বাংলা ডিপার্টমেন্ট সরস্তামে পন পো লাপেন কুমার মানে আর্লিং এঠে তুমস্তামে ইয়ং সে মেথাং বাগান দো প্রতে আফ্রাং ফ্রাং কে রবার বাগান পি নে সে চেয়ালো মতি দি নন বাঙ্গে লহায় আদর কে সুগে সু আথিং পি নাংলে লো লহায় আমি বাং সে

0: Ong ipon bang kela dakta ing long long le khali do plut le so a dim men tam le amhum chos tam isia war sai ke long i dulo hela ta pena na tanka do pula bang ta la son se government tum thik lo la pen la so siluka bang ke ine ke pu thank piong yong ga lila bang ke dawai phanse bang ke en lo la am a thi se lo ke la son lo la pen uli tum me thang ta jung jung pusta me pinya কিছু পিনি পাঁচ তামিলা বাংকি কার্বি তুমটা এন্ড মুনি তুমটা বুঝলে সিলুকা বাঙালাম থেকে অঞ্চল
1: তান্তে সিলুকা ক্লেম কারচে কে নিকো আনা ফিসি কে থেপ
0: তুম কি এ চক পেন কে নিকান এর কে পেন আন্তি টিক কে লতুম কে পাং ফার ফে নিকান এর কে পেন আন লতে লতুম বাংকে আকলা সাথিং পি কে বিনেমতি দি ফেক ও মতি আং এরা সব থিং পি বাংকে নিকান সির ক্যাপ আন পেনতে পাং ফার পো পাথি পো কে লাকে ইসি কে ইংকি ইংকেট মানে পাজক নি বাংকে আবার থাং আলামাবে হেলা বাংকে থে নাং লিয়ং সে হে মা দুং সে জি এ জি পি নি নে পুলোতে লা বাংকে বিসি কই কে আকা প্রেক পেন কিসুং গাবে লাগে মুনিত পেনতাবে ইংকি পেনতাবে লা হানবে বেন বাং বি তো মঙ্গ মঙ্গ কে লাগে লা সো আসিলি কারো মঙ্গে লা সো আথে ফানসে কে ক্লো পাসে তন থে বি তিলো লা সেলা বি বেন কা পাজক ই বাং পুঠা গান চলো লা তুম বাং কে
1: সিলুকা কেনতে ল্যাং উন মা
0: ল্যাং উন ল্যাং অং নিং রং অং পেন ইংলং টা লা তুম কে লা সন আর এপ পি নে ইংলং বিন লতে রং লা থে ও প চম লা থে ও পু লা তুম কে
1: সিলুকা কে একে কুপি পিয়ালে সিলং প
0: সিলিকা কি এ কে লালো আলে ব্যাংকে লালো ইসি ব্যাংকে দাবাইলো লাপেন ইসি ব্যাংকে ইতুম আলে দো ব্যাংকে লালো হে ইংসে সিলিকা চো ই ওলো প্লো ডাংটে আর ডাং ইংসে থে ওলো প্লো তে বুস্তা বুস্তা পেন দোলো প্লো তাই ব্যাং কোম্পানি তুম ব্যাং পো কোম্পানি তুম পন পো লোকে গেল টাঙ্কা ইতুম লং পো লোকে আবার সাই ডাকলং পমতি লাপেন লাসো আমু বংটা আলো আলো আলং প্রেগ ইতুম আবেদ চুবনাই থুপ আক্লিম দাকু ইতুম চুপারি থুলু পুরোদংতে রং সরি ফ ট্রক মা সরি ক্যাব চুপারি থুবলতে লগে ফরেস্ট ডিপার্টমেন্ট তুম ব্যাং পন পো লাসো আলং স্তামি ইতুম বাংকে লগে ইসিয়া কেরেং আবার সাইল আমুদা জরলংলা আক্লিম দা জরলংলা লাসো না হরমুন হলকে
1: তাতে আমুগে আন সি আদর
0: আমু বাংকে নিলিগে নাম পেনেঙে নাম নাম কে ইলি নাম সে আক্রেং হে আরো সিরেং কয় কয় সে নাম
1: আঙ্কে নাম লিয়া থেকে কিছু জ্বর কে আন আন আদর পেনানে
0: আথি কে লাসো আক্রেং সে নিলে লাসো তেং সে জ্বর পো লালো লা তুম লঙ্গে নাম ফারু সিরেং কয় লো লাসো আক্লিম সে নিলি মাঙ্গে জ্বর ঠুলো হে আক্লিম লা তুম মাঙ্কে মেহগুনিয়া তেং আন গে পুরিন দে লাভ মো পুলি বাঙ্গে হে লুম গে লাতুমকে ক্রেপ হ ক্রে ট্রক কয় লসন সে পিনে লো লাতুম বঙ্গে আদর লাতুম বঙ্গে আদর কম চেয়ে আর রং
1: রং রং পেন হে
0: এ রং রং পেন
1: তান্তি নাং দি আমুকে হিঠি পেন সি কে বান বান লাপুসন নাম
0: হিঠি পেন কালি নিলি বঙ্গে লসন রং সর লং সেলা হাই বা মু বঙ্গে পাং রুম থা উপ পাং রুম পমতি দি লাপেন লাদাক কাবে হরমুয়ান বঙ্গে নিলি উদালি সেন নাম পম লঙ্কা উদালি হে হাডাক সে হাডাক নার্সারি থে পিক মতি হাডাক কুপিয়া মু মানাং লিগে নাই হাডাক লং লো হাডাক সে নিলি এনাম বম সে ওয়ান বম হেল
1: নাংলি কারচে আথেং বিয়া ক্লিম লাপেন নাংলি কে এ আথেং পি লহাই কে নাংলি জোর পোপলোতে ব্যাংদং নাংলি লং কে ব্যাং পেন আংকার জুমা নাকে হ্যাং মা মাতে নাংলি তং কা তিরওয়া লোমা
0: ও নিলি থা কা তিরওয়া দো জিনজে থেগে তুম ফান হেলা বাগান কি ক্লেম তুম দুদু মতি দি লাই তুম লাপেন বাং তা নাং জুই পো নাং লাং পো নন বাং কি লা ফুন লং পেন লা আপলুত সিস্টেম এ ডাক পেন সিস্টেম এ থেক লং পো মতি বাং ওয়াং পো পন পো লা সোন ইয়া লা সে লা হাই হন বাং কি কি ক্লেম বাং কি নি লিদা দে হে কদুক বি তো লা সু খিতি ইয়ং সে তুম ক্লেম লো ব্লো তে পিয় থে লং থিং পি থিং ফ্রাং রা দু পো লাপেন কদুক বি সিস্টেম এ আপর পে পুস্তেম এ ডিপার্টমেন্ট সর চিং খান রু লাপেন মানে বাং কে কি ইচিং খান দু প্লোতে আপর পিস তামিল আস বুধবাং টাঙ্কা ডেংলং ইনিং হাং পেন জং সি রং সুরি ক্যাবলে চেয়ার পুস্তামি শিকা সি পুস্তামি সুরি ক্যাবল মাতি অংকে নন কে শিকা ফ সিকা থ্রক মা ক্রেপ হপ দে দাদা হিসাব দেন পেন আন টাঙ্কা দু কক লো মাতি así la sok sang pente

0: আফান দেখ কাছি কি ব্যাং কিনা ওনার দিনকে আবার সাহে বেল বজাল হ্যাঁ সেইলা স খেতি ব্যাংকে ইলিতুম সকার বিদুম স্তামে কেনাং সর লোকে ক্ল্যাম দুন চারলি দুন ব্যাংকে বজাল হ্যাঁ নিলি মাথা ব্যাংকে না সে নিলি ব্যাংকে চারলি দুন ল ক্ল্যাম দুন ল শান্তি না থ্যাং পি আন্দা কি এ নাই ইয়ে আন ব্যাংকে নিলিকে ক্লিমকে বনায় নাই এবং আনকে বনায় লাপলো চারলি দুন লাপলো বজাল হ্যাঁ সে নাহলি তুম প্যান্সটা মেয়ে চিঙ্কিল না সরমা ইডলি তুমি না সরলো বজালো আর থ্যাং পি তিন স্তামে চো এ চো ক্ল্যাম্প বলো তো নন হুটবাং কি আবার সাই কবে দেখকে বেলো মাতি সে ক্ল্যাম নাই পালাম
1: নাংলি কে এ আথেং পিয়া ক্লিম লাপেন কে নাংলি কে এ আথেং পি আথে গছো জোর পেন লহাই আং টন পাং রুম বেড পেন নাংলি নি কানি সিয়াং বং গো আনসি কিলং
0: নওনা কো বাং কে নিলিতা আক্লিম সে জ্বর বম নাম তিদি আেকে জ্বর আথেং পি বুস্তা মে লাগে নন হ্যাঁ সে ক্লাং মিলাম তিদি নন বাং কে নিলি বাং গেলা থে মুকি হমলাম পুরো থে মণিপুরি সিম বলে হ্যাঁ লাবাং বুতে রং থ্রক সি আথে লিগলং লাবাংকে আথে লিগলং বুস্তা নিলি বাংকে বাংকে জ্বরকে দর চিনি দুন হ্যাঁ বজারকে এথে ক্রে ফক্রে ট্রক সাকিয়ে প্লাস অনা সিও না লিঙ্গল হ্যাঁ মে নন বাংকে তে বক্তরাই পুজির পিজির পৌধ আমার আকে জয়সে পি আতে তিয়াল হয় থে বাঙ্গা যাহাক পিপ যাহাক চিলি ফান খাং পোহলা সন ইয়াসে কি বোনাই না হেনন কোকে
1: তাং তে পাদু সিয়ালাম নিলি না আর জিক থুলাম নাংলি থেং পি আকলিম কারচে বা থেং পি কে এ পেন লাপেন কে থে সিরে কে এ পেন তা হেমতু নিসি চিপমাং রং ই উন লাপেন কে নাংলি ওভে কি মি আতম ফান আনিং কি রং আসন পাচিনি ইংচিমা
0: তো পাচিনি ইংনা না ব্যাং কে নাং সরলো না কার্যু আরাত ভানকে পাচিনি কে নাং সরলো আথে লাল ইলি তুম তাওন কে দোল পেন রং দু আসাপ সকে প্রাইক দম কাদো ওই কচিং হন কার বিয়ে খাই ফানিলি তা না সাপু থাক ভাঙ্কে পাচিনি তু আথে লাল নন দিন কে ইলি তুম কে বরেং বার সাই কে চান পেন পট কম ও মতে দি সে ব্যাং খাই লং ইলি তুম স্তা মেলা আং দুন পেন সে লাহায় খেতি কে এ কারচে লাপেন কাদু বিস্তামে ক্ল্যাম নং পহে লাপেন আতক আনু লংস্তামে হালা হাইতুম লংস্তামে উন পুলোতে ইলিতুম দামসে নিংমা থালাম ভে জংসে পিনে কনসিল সর পেন পিনে আবার সাইডু পুস্তন আসনতে হালা সিং আসন মতে লাসন লাং লকসু লাহাই ডিম্বাংকে কে এ কারচে আবার সাই কে ক্ল্যাম দাম জি ফানসে নিচে শিখ কেছে শিখলো হ্যাঁ পেন লালো কে নন হুরে দিন মাংকে লালো যে রং লাম মাংকে হাই আকি দিঙা থাইং পি এ এ দেন পো তাউন লপেন রং মাংকে লপেন ইং লং লম বাংকে ল পি নে থাইং পি স্তামে আমি থাং লং লে থে উমতি স লং লে ওয়ার সাইড পুতে ল থে মুকে লপেন সিলিকা লপেন লহাই জলফাই লহাই হাই কে তুমি কে এ গে নাং সলমতি দি লুম মাংকে কি এ না ই লাপেন আক্লিম গাছ পোয়াং বাংকে লুমি থেক থে দেলাম তিনি লাসে থান নাম ফান বাঙি নিলি তংসে গভর্নমেন্ট পেন পি নে ইংসে ওয়ার সাই নং পি বুলেতে কনসিল সর ওয়ার সাই নং পি বুলেতে লং থম ফ্লি মানে লো আর লং কাপড়ে কাপড়ে লাহেলু চিনথং লং আসন লাপেন হালা জিরিগেন্ডেং লাপেন লাং লকসু সিংহাসন লাহাই বাঙি নিলি থানাম ইতুং দুক কাচিং হন পেন জয়নে
1: মেপিক মেপিক আলাম ল নাংলি কে থানা লামতা তাংতে নাংলি পেন থেং পি আক্লিম গারচে থেং পি কে এ লাপেন থেসিরে কে এ আলাম চেথান লং আপট নিং রং লো লাসি নাংলি লা আ না সাই কে অং পেন চেতামে আপর নাং আছে পি আপট ছুরোপার পিকলো আর নাম লে নাংলি লং লাপেন চুক্লেম চো দাম আসাই লং আন চেতামে আহির জুমি নাংপা পি দুন লোনা পিনি কে আপর আলামতা দুক আপট ইলি তুম চিঙ্কি চে থানা লাম থে কে লাপু আনলে ইং টনিক কক লোনা কারডম
0: কারডম

লাপনা পর্ণলিতম চিহু চিপু দলামজির আরজি গ্রাউন্ড টাংল লাকে আকাশবাণী ডিফু নালিতম পাঞ্চায় মেকেবাং লাকে এপেম পেন ফারুসিরা তকবরাসির কেপ মেঘার্স লাপেন নিউজ অন এয়ার এপেনটা চাইমেক আরজি গ্রাউন্ড জি

স্টুডিও ঘুরে পর পর ফাই ফরা বিনি ঢং ক্যাপ্টেন টাংলো লাসি বিনি আসার নামতে আর জেকসি না বিনি আসার নামতে আলং আফুটা আফু আনকসতা আনকস মাতে চিংবার চিত আফানসি কি পুদাম লামথে কেমান কিশো ইয়েতা রিতা রে রে লপেন আচুতা ইংটাং প্রকফুলো তাংতে কেশয় আবংটা সুক্রং লপেন কচেশয় আবংটা আনে ইংসাম সেলো জাদকমটা কপিন খাদাবং পেন কেক্লেম পিয়াবং আমো কেবং বি চিংবার চিৎপু আফানসি কিপুদাম আলামথে লসি সার পালামথেলো আফুতা আফু আনকসতা আনকস মাতে চিংবার চিৎ পিনে আসার লামথেকে লাফান বেল যাই মেঘং ডেং লং প্যান নাহলে তো কার্বি লুন বারিম আলু না হরজিক সিনাং কেচিং সি নাহলে তোমার জলংজি সিনর রং পার প্যান কিলুন আলু নামথে বং ওয়ালুন তো তাংতে আর্জিক সিনা

0: আদন ঠোলো নালিত মার্জালংজি হাচা কে কানালুন কিলুনে বাংলাকে বাপুরাম তে মোলাপেন লাংলি রিসাং হটম পেন ততাং টেলা বাংসলন আর জিক সিনা
1: এ হা চা হা মিরি কাসাত সিং লং পানিং কে বে হেম্পি সক চন থারে কে সক রয় আদার পন চে পন কে ফাং আক্লোর দং দং কাঠি কে তিন ইম্পাং সম্প্ল ইরু কে জু দে আলাম রং নাং তুম দে থা রে সা মি জং কাঠি কে লো মা তুম দুন মন দো আন দে থা রে সা মি জং কাঠি কে লো মা তুম জিং রন লে লো দে তিম পেন ইম আং লং তা
2: হে হা চা হা হে হা
1: রে দে

চাকান আরন হাত কে কান নং পা দেরে জন হিং চংকে বো সপ্তা লিরন তা হারি কেলো আমি তিনন আং দেংকে নাং রলং থমথম হেম তুনকে তি লাক্সি আরন থারে কে হা চানাং কানন হেম তুন আসার লেনাং জাপন থুরু দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাগথম তা।

থারে কেশো রণপাং দুজন থারে দেরে ফানকি বারলন আন্ত দোলং দেনং নিজম বানন্দ জির নেমালং পং বানন্দ কা তুমালং পং বানন্দ মিন লুয়ালং পং কিন থেকে যা কানং কং তন থারে কে আ চারাবং বম লুন সে আংলো লেনং সুরন থারে কে সো রণপাং দুজন ইরু কে জু দেলাম র থারে দেরে ফানকি বারলন নানকে মু আসন চগজং জিউর কে নং তুনপিন লাংনন থারে দেরে ফানকি বারলন জিউর কে নং তুনপিন লাং পং লুন সে আংনো লেনং বিনন থারে কেশো রণপাং দুজন লুন সে আংনো লেনং সুরন থারে দেরে ফানকি বারলন জিহুর কে নং তুনপিন লাং পং দুন সে আংলো লেনং সুরন ইরু কে জু দেলাম র ইরু কে জু দেলাম র থারে দেরে ফানকি বারলন নিং কে আ চাকান আরন হা চাকানন দেখলং পাথম থারে কে আ চাপং দুজন

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: সলাওক অভ্যাস সলাওক।
4: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
3: সলাওক সলাওক অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
5: ষ্টুডিঅ' গৰিয়ে পৰফাই ফৰা মিনিট কেপ মিনিট ফকেপ লেং টাংলো লাচি লাবাং চ পৰকে চক পেন হলিত কাৰ্বি ট্ৰেডিশ্যনেল গেমতে আবাৰিম আকে পাঠু লাবাং চ আজাইম বেগাং ডেঙলং নংলিত হাম্বি কে পাঠু জাৰ্লি নাং লাবাং চ আপুঠাক চেমচন ইণ্ডিপেন কেথান লামচিৰ আৰ্জিক সিনা
6: হাম্বি লাগে সি আরিকাং পি আথে আমেন বাংসরিকাং কেথে লকে হা সিনিং পেন লংলে আন জিরদেত পসি সারসারা তুম কে থান বাংসরিকাং লংসি আর নামার নিয়ে তুম তামে পেরথে গে বা আহুত নাংকি সুন ইয়া দন্দ না সংসি পামান লোপু কার্বিয়া লুনা লাম লং তামে ননপুতা দু হামবি বলাম থে নাংকি প্লাংকে লপসন হেলো হাম তুং যাং মতে কাহাম তুং যাং লাপেন বি তুং যাং জির চেকলিয়াতুম বাহিনী হেলো লবাংস আরি কাং আথে মতে বাংস হামবি কপাথু চেং আতুমলো লাসি আলাং তুম আমেন পাচেরো পেনসি হামবি পু আলাম থে প্লাং পেন ননপু আন্তা ইলি তুম আলং বাংস আহামবি কপাথু ননপু তা দকলো লাবাংস কপাথু সাইন্টিফিক আরন আতেং পেন লাংদাম পুলোতাংতে এ অক এফ্রান আফান কেমে দো লাসি ইলি কার্বিয়া খে আতুমকে বাংস কপাথু আফান কার্বি ন্যাশনাল গেম পুসি ননকে পামান পং তাংলো তাংতে ইলিতুম কসংসি হামবি কপাথুজিমা লেবাংস আং দেংলে ইলিতুম চেথান পনসিনা হামবি কপাথু লাকে ইলিতুম কার্বিয়া খে লং পেন আবারিম নে আকাপাথুলো লাসি হামবি জংসি পাথুজি পোলো তাংতে ইলিতুম কপাথু রাবারি মতে আতে রাং লাসন দোনাংজি তেরাং ইসি এলং মতে গ্রুপ ইসি এলং বাংকে থম লাপোসন দোনাংজি লাসনসি পুপু তামে বাংস কপাথু চেদান পঞ্জি লাসি লাহাম বি কপাথু নাংজি আরন লাকে আপ্রাং পেন কে পাঠিক আতেং লাপোসন দো আরং রং থম দোজি ইহি নাত রং থম লাপেন হুলাহি নাথু তামে রং থম লাপোসন দোজি লাসনসি আনুতিন তা মেথা

0: এন পিথিরসি কেজা লাপেন মন্ডলি আতুমাফান আর্নামার ডমলো লাপেন পুথত আনিংকান নিহাং কার্বি ব্যাপটিস্ট এসোসিয়েশন আলংসি চেলাংডুল ফারুক্রেসির কেবরা ট্রকেবরা ট্রক আনিংকান চিটিয়াচে ক্লো নিফাই ইংকয় রফ আর্নি চেদন সারসি হিজিসাজির ব্যাপটিস্ট মন্ডলি এ পনল মন্ডলি আলং কেজা জি আফান্তা আর পু চেপেকল কেচেং সি পালক আর পু লাকে কার্লিটং লাজার সিং রং পি দিকন লাকে পলসন রং পি সার্থেতারো কং চুনবাং পানবারি দিহিন রিমবাং লাপেন কার্লিটং সাবর রং পি চুকিদার আলং তুমপেনা জকসি হাকো আহুত লুম্বাজং দিফু আলং রিয়ালং কার্বি খ্রিশ্চেন নংপেপ্লাংল লাসো অফি ফারুক খ্রিসির কেবরা ট্রক সি আনিংকান নিমারলি আমে সেংল লাপেন পুথত আনিংকান নিহাং কার্বি ব্যাপটিস্ট এসোসিয়েশন উইমেন ডিপার্টমেন্ট আলং চেলাংডুল কার্লিটং আমর সিং তেরন আকে জাপেন ফারুক খ্রিসির কেবরা ট্রক কেবরা নেরকেব আনিংকান রিসোনিমসো আমে সেংল লাপেন ফারুক খ্রিসির কেবরা ট্রকসি কেবরা কে থম আনিংকান নিহাং কার্বি ব্যাপটিস্ট এসোসিয়েশন ইউথ ডিপার্টমেন্ট আলং চেলাংডুল তাংতে আংটন আফুর কিমো কাচিনি জিয়াফান আপ্রাং সি হিদিসাজির রং আসার সার সলোমন রং পি কেথানালাম জির কে লাপু হেনল
1: কারডম কে হাই কিচিং সি নিফান নংকার জুজি আলাম কে লাপু হেল নুম হিদিসাজির আলং রংকা জুকিম আল্লাম পুথাক নং থান পাজির মি ইক জিমা
2: হিদিসাজির রং পিয়া রং পুকি পুয়িম কেসেং চেং আলামো নিলি গামরা হয়ে পেন নালে তো আফা নং থানিক চরুপ পিকল অল ইন্ডিয়া রেডিও দিফু আহিন পেন নালে তুম আর্লিঙ্গে থেয়ে তুমকে বাং লাবাং সো হিদি সাইরা লামো নালে তুম নাংকার যুগে বাং আপদ নিলি হিদি সাইর রং সার হয়ে পেন নালে তো আফান সুরি সুরিয়া কেরো বিল কার্ডং হিদি সাইজের আলং লে আলং খালাম আলং কে বাং চেং আলামো নিলি নালে তো ফানাং থান জির প হিদি সাইজের আলং লে লাংদাম নাং পুরা লেট প্রম রং পি লাপেন লেট জেং রং পি লেট থেঙ্কু রং পি লাপেন লেট সিনিরাম বে লাপেন লেট সাবর রং পি আলং লিতুম তারাবাসা 1962 61 62 আলম কে দোহুত পেন চিংওয়াই সি লংলে হাওয়ার নাংরিলো লাসি এনুত আর্লিং মজুদার পুতেরাং আসাং হু আরাংলি ফান মানজা পেন ডিমাপুর কে দাম দাগ আতোয়ার আলং কাম নাঙা চং দাদুন জি পুরা কে বাং সি লাতুম দাগ পেন কিলোমিটার আর দাগ আন মজুদার সাহাবা বাং সি নীলিফু তো ফান আথি কাপিল লাসি লাতুম কাম নাঙা চং দাদ কে বাং মানজা পেন আমলুখি পোয়ালং আন হাদাক বাংসি কাম চুকলেম্বম চুকলেম্বম সি লংলে রিবমল লাংবমল আর জুবমল লামা সি লাতুম কাম তাং দেট পেনাফি ডিফু বাংসি বহা নাগে সাংজিয়া ফান কালি তাং জন তেরাং ডিস্ট্রিক্ট কাউন্সিল মতে অটোনমাস কাউন্সিল আলং ফার্স্ট কেরানি কে ক্লেম চেং বাংলো আলাংলি লং সি লংলে কে হাং দাম লাসে আলাংলি পুল রং থে আং আং লং কে আলাং লি তুম হানাং পিল সেটা আকু আলং প্রেক বাং পিথু ল পু হিদি সাজির সাজির তিমু আহি দি পুনাথ পু না লাং দাম সে না পু তান পাকলাং লো আমার লা বাং ফ্লি কর্তে তুম লা নন কে দু আহি দি সাজির পু আ ডিম সি আনিং দক রং লো আমার সে লাতুম 1962 আনিং কান নাংলাং পেন 62 63 আর দাক সি লাতুম দাক বহা নাং চাম ল আপিসো আসো তারা বাসা জামিন তারো লাং হেরাং পেন হাদাক পেন নাং বাংসি লাদা হিডি সাইর বাংলো হালা সহ ডন ফ্লিবেট লাপেন সেনসাস কে বাং চেং আনিং কান 1964 আনিং কান সেনসাস বাংলো সেনসাস কে বাং বাংতা লংসিং তেরাং মাস্টর এলপি টিচার আলাং লিসি সেনসাস কে বাংলা ডন ফ্লি ওয়েট নাঙ্গে ল হালা সাহুত পাংরুম এট প্যান বাহিং কয়রানের ক্যাপ নে আর সেনসাস লং লো লাদা আসিলা তুম দো পিঠির লো সেটা জহন তেরাং নাং পুল হিডি সাজির আলং ক্লাম আলং কে নাং তুম হাদাক দো দাম জি পুসিতা রিকাং দো রিকাং মানে ফিরুই do pick la pen

লক বারিম লাজার সিং রংপি নেপে সার পিন খাট ল ও পুয়ারতুম পেয়াতুম ইতুম চন্দা চতলু দুঃখ অংল হো আপসি ওয়াং এথা হো আর নাম চ আরডম সেনা ইতুম আকি দুঃখ আর নাম একিপু নেফান ক্রয়নন নে লাসং লং নন মা চিত্রে নন পুরতে চিত্রে জি লাপে নাং দুঃখ পি বাং তা নাং ফানাং পে প্লাং ও ঠেক আজা কং নি নাং পিজি পু নিপি সার পিন খাসি রং ই সি গির্জা হ্যাম লং কেং ফু পে তং প্রুপ সি আনা মারডম ল

0: প্রাণ হিদি সাজির বান্দে নন নন দুঃখ পিকলু ধন তুম হালা তুম চমু বে হাব্বিল যৌ চমু বে জুন মোবাইল হালা সব আর নাম কাডম পেনা জি পিনি আর নিকে জু দন ফোভেট পেন্তা দন ফারুই সিরা দন ক্রেনের ক্যাপ অল ক্রিস্টিয়ান ইন ওয়ান বক্স ইসিবের বক্স অলং নন ক্রিস্টিয়ান যিশু মেন পেন ইতুম দলংলো লাপসি নন কে চান্দ্রি চান যাইল নিঙারং নিকাং সামপেন সি নিতুম দোবম চন্দা চতুল নন কে হাকো কে কুমামা টিভি কে না মানতা নিতুম নিংচে পারং আদন আদন আদন পার্টি কে চুই লান নিপুনু জেং হেলো সাইকেল কে নাম পাপ্রাং চেং মাং লান তারং ইসি সি লাং প্রং হারা শহর আকি দুক সেতা নন কে আর না মাকা হন হন পেন জ আদন তিনটা দাংফ্লি আগারি দোলং লাপেং হালা সোত কে থুবং আর পং ফেলাং আর পং মরপাত আর পং বন নন কে জু পুকি দালান আহেম কেচি কি মাতুম সি কে অংলো লাপেন ফেলাং আহেম নন কে আকো লং থু থেলু আবেলু পুকি দালান আহেম সি নন কে আর নাম লাপুসন সি হালা আকে সারা তুম কার্ডম তিং পেন নন কে ভারি চন্দা চতুল না অফিস কাম কে ক্লেন তুম দা দো ল ডক্টর কে চার্লি তুম দা ল বিএ বিএড এইচ এস এল সি এইচ এস বিএ এম এ বিএড কাপড় হি তুম সে ল আর না মাদা কাতুর পেন সাকুরি বাকুরি তা দিফু টাউন কুঙ্গ পট নিতুম চন্দা চতুল দুসি আদন তিনটা সাকুরি দরে বসন্তি কে অংলো রাশি কে চেহ রাশি আর না ফান কেরো পার পিক নিঙারং কে লাহেলো লাসি বিশি কই কে হিদি সাজির হেলো লাভ ডিফু আংবং ডিফু লুম্বাজং আংবং কে খ্রিস্টিয়ান মন্ডলি কে সেং চেং ল আক্লেং সি ল লাপেন কে খ্রিস্টিয়ান আরং পুতা কিচি ইর লং চেং কে লাদা হিদি সাজির হেলো লাকে কাছিনি বা আলাম আহক ল পাচরে থাই বেলো সেটা নন কে হাকো কে ফুরুই আফুল সি কে চো ফুরুই চুতুক চুতুক সি কে চো সেটা নন কে আর না মাকা হন পেন আদন তিনটা আনে ওম চলং ল আদন তিনটা আর নাম হিরজুমে পেন সি রেং ডং রেং নি প্লাং ল লাপসি নিঙারং পিক লাপেন চে হক পিক লাপেন পিনি নীলি নালে তুমা ফান লাবাং সং কুং নাঙ্গে থান দুন কে মনি সুরি নি ফারু আফানতা লাবাং সোয়া রেকর্ড কি বিজি আফানসি নীলি তুমতা পিঠিক দুন ল
1: হিদে সাজের রং কাছো কিম কাছো রং আলাম নাংলি খালা ডাক পে নীলি তুমা ফান নাংকে থান ফজের মিয়ে পর নাংলি ফান আকি রো নাং পিল তাংতে নীলি নাংলি ফান না জুথু এগলাং
2: রং আমেন হিদি সাজের কুমা পেনসি লা সপট কেবান ল সামলে আমেন পিনাং
0: তলামা সলামা ফুথা কেলা পহল হিদি সাজির পুয়া মেন কে চেলং ই কে হাকু আহুত ডাক নাম পিলং দুর ডেকে বংক্রু ইং নার পেন দো পেট আদিম লাবাং সোয়ালং খ্লাম ডাক লং সাজির তিমুং পুয়নু দো আলাংলি সাজির পিক ইং থির পিক আমার সে আলাংলি ফান কে আমেন সাজির তিমুং পুকি ইর আলাংলি চুখুলি বং আহিদি চিরি সিদো লাবাং সিরি সি হি আহি দিয়ে বাংকে নিফু সারু ল মাত নিফু সি গেছে রায় নিচে রায় দেয় পোকরণী নাং তুমকে নন চোকলেম্বম উনলাং পর নেকে নিজা কং বেল পর লাবাং সহি দি নিচে রায় পো ফুসি নিফু সি চেরাইল নন নি সি চেরাইলো গামরা সি সহি দি চেরাইলো লাসে হলাবাং সহি দিয়েলং চোর লং লে ইং নার সি চো দেট সাক দেট তিতি সেতামে লাবাং সোয়া সাজির তিমুং পোয়াবাং আলাং লি চোকলেম ল আমার সে ডাক সাজির তিমুং আহি দি সাজির তিমুং আহি দি পুগে জুনো ডাক জিয়া পসি নেপেসার কার্লি তাং লাজার সিং রং পি পালক আলাং লিয়া বাংসি লাবাং সো আলাম লা ল সাজির পদিম কে সাজির তিমুং আহি দি সাজির আহি দি পোবাকে হি দি সাজির বলে লার ফাগ নাং লাপেন মোপেন হালা সো আহি ই আর নাম কে সো পোয়া দিম তা ফাড়লে ফাঁক না পাংথির বেরোনা পুষি সাজির তিমুং আমেন পসি হিদি সাজির আমেন কিছু বাংলো আমেন কিছু এড়লো আসে পিনি আন হিদি সাজির বাপটিস্ট চার্ট pulang.

0: লাগে। মন্দলিকে সেং আলামো বাংকে 1966 আনিকান সেপ্টেম্বর 25 আর্নি সি মন্দলি সেংল হালা সোয়ারনি মোপেন নিলিগপু আর্লিঙ্গে থেয়েতুম বেন প্রসারক তুম রেভারেন তুম নাচে তং দুন ওল হালাবং সোয়ারনি লাপেন হালাবং সোয়ারনি সি হিদি সাজির পোয়া মেন তা কাপা ক্লিয়ার ল লাপেন আরনাম তা কার্ডম ল লাপেন হালাবং সোয়ারনি আর কার্ডম সি লাকা দো কবে আরনাম কিসু পোয়া দিম আনতা আরনাম আর্ডম দেট সি পে মে দেল পাবে দেল ল আনতা ল সোয়ারনি ল সি হালাবং সহুট মন্দলিকে সেং চেং পালক আমেনকে লেট লাজার সিং রংপি লাজার সিং রংপি মানে লাংমাং রংপি লাপেনকে দিকনকে অলেট প্লম রংপি অব্লিক পোলসন রংপি লাপেন সেক্রেটারিকে লেট সার্থেতারু লাপেন বেঙ্কারকে পানবারি বে বুসেতা উইদিন ব্রেকেট সিনেরাম বে লাপেন চৌকিদার বাংকে সাবর রংপি আমেনকে দো আনা তুমি মন্দলি কে যা যে তুম ফান হালাবং সরনি চে বাকলো মন্দলি সেংলো আনকে নিহাং রংপি থ্যাংকু রংপি লাপেনকে চেং রংপি কে আফি আনকে বেঙ্কার ক্লেমলাম সেটা নিহাং রংপি থ্যাংকু রংপি পুমা মেম্বারলো সহ কে চেং সিয়ে পাস্তর কে লাজার সিং রংপি পুল আদুনকে পোলসন রংপি পোল থার্ড নম্বর আঙ্কে নেলিমেন সলমন রংপি বুল আদুনকে সিং টিসো কে মহিরাম রংপি জেমসন তারো স্যামসন তারো ইলিসন রংপি পিতর বে নন আন বাংকে লরেনসন তারো সরং সেল রং সিয়াং পংসি রোটেশন পারায় পন পনসি চে বাক পনল পার্মানেন্ট পাস্তর ভেলাং পসি আফটার থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার সিক্স ইয়ার পোলাশনসি রোটেশন সি চিপি বমল
1: হিরিসাজের মন্ডলী আফান কাপা নং আলু তাদ পুসিপু লাসি লাসো আলু নং পার জুই জিমা

0: লোনার জমি পেকাংলো
1: আদুন্থু হিদিসাজির বাপ্তি সামন্দলি আফুর কিমো আফুঠাক পাস্তর সার লোরেন তারো কিথানা লামজির কে লাপু হেলো
2: প্রাংসি হেগজ ওয়ানি দীপু পেন কেবা।

0: ben yedom sami han tum phan franci cardon pp jirlo to nilila da di sera monduli pastor 2022 pen non 27 an 26 an nili klembom lo ape nili men ke lorenson taru nilida di sera monduli lo ke thek dum lo ape kar jum lo apur kimo ning je ki thani masi non apor en lo asi di sera monduli la ke 1966 pensinang seng lo arna ma che jadun bomsi pining 2026 september 25 an ke inkan trokep chok po la ke ni tum arna ma hier ju me la pe arna ke rab la pen ki jatu ki chi piduk a hier ju me pusi la khala la si idi sir a monduli nang seng arni pen ke sung pigang bomsi do ki cho hin sami ki klem hin sami ki sung pigang bomsi do sami arnam ahir jumi lape arnam ke rapen posi la an ki sung bom sam me ke ning an pi dorsi non ke labang som nu li ki cheng khantong ner kebe sam me non man ke arnam ahir jumi pe na posi ki ri sir mondule ke lumba jong ke akling silo lape non ke amondulia lo ha dono phai sam me 131 mane haru sira thong ke resian playing tanglo lape armu phai la ke ki thi pen ha bi hegan haru thokra thong ke resian playing lo laka do ga vin li tum non isi arna pena hir jume usi chala khalo la pen nil dum dak ke dulong la ke isi akiru piang tung len lo dak tik bok te re na ong dung du sami lang tum kang hon la pen lang tum ni tum phan akira pen posi pini dak di ser munduli mate di ser tang senglong lo la ke lang tum han churu nai ji ke do dim la pen ke wang ki dam tu waran sita mi lang tum mesin tum phan la pak sawar sai ni seni thon pilo আসে এলাং তোমার চুরো পার পিক লো আলাং তো পিঠা সামে আর নাম হির জুমিলে এটু না বাপে ন লাকে নি তুম মন্দুলিয়া লো কি ক্লেম পন ওং ডুম কি ম্যাং ডু লাপে প্রজেক্ট রোবর সামি এ পন লো লাপে নন লাবাং সো ফিস হেম সামি তুম চি কিম পন লো সন্থাক্সি সান্ডে স্কুল বিল্ডিং সামি তুম কিম পন লো লাপে নন কি ব্যাং জি সামে নিলি তো কারচু মতে গির্জা হেম ই কি মজিম সা কি ম্যাং ডু মঞ্চি শিখ বোম লো লাসি রবসন সি নিং থেল কেদাম ট্যাং লাদিকান ট্রক কে বং বং আর নাম কি যা আর নাম আহির জুমি পি সং থাকসি নি তুম ফান মাসো হির জুমি পি বোম সি আবাং সো মুন্দ্রি সামি থে পন বোম পো লাপেন আন সি কি ক্লেম জি ফান সামি আর নাম সি আবার সাই কি মেলম পন মো কি ব্যাং সো আ চুন পন বোম সি রয়েল
1: ইনি লি নং ফান নগর জু থুগাং তুং ল পুই খান ল নন মা মা মন্দুলি আর লো নাং হো লু কি থে গা ফাই উবে কি মি আ তুমং বং রিস নিম সো তুমং বং কো আন বাক চি জার দুন ল লাপেন কে থিওলজি কে চারলি আ তুম পুস্তা মে দুজি ল পুস্তা মে দু ইক মা নন মা লম লা হো
0: নন থিওলজি চারলি তুম দা দা নন মন্দুলি ল কাম না ক্লেম নন বং চরাব নন বং ল পেন সো থাসি কি চারলি আ ফাই কে নি তু ওং দুং নো ল কি চারলি দুন আ লং সাম বে ঠিক সে রে সে তুম সামি তুম লা ফাই বং পিন আ চি লং ল নিলি তো সামি ওরেং ওয়ার সাই কি লং দুন তুম লং বং ল সামি কি লং লি তুম সামি তো লা সি নো মার্কে কি চারলি দুন ফাই কে ইজে কে থামে কি দেল তামে আদন তিন সামি কি চারলি তুম পিঠা বং কি লি তো কি থে কি রিয়া ফাই সি কি লং চো
2: ইট ইস সজর বাপটিস্ট মন্ডুলি লং মানে তুম নন লা অফিস বেয়ারার্স মতে লা নন যাব মতুম কি মি সাইছিল মা মতে বাঙ্কান বাগ দুজি কো
0: পাসপোর্ট পেন হা চুকিদার আ নি তুম মাং ক্রিসর কে অফিস বেরাল দ আসুং মং গিনলি তুম মাং কে আতার মতে ড্রাম সিং তুম চি ঠিক মানে ইনু দ লং পেন ইনকানি থমাসি কি ঠিক পো আসি নন নিলি ব্যাং কে আপনা ইনকানি থম ক্লেম লো সামি এক্সটেন্সি নন ইনকান ট্রক মুনি গিন ইনকান ট্রক চক পো সংথাসি কাপ্রে কাপ্রে তুম সামি আকি মিসা ব্যাং বম লো লাপে আমবান দ ক্লেম রা বম লো আলা রাত তুম কাং ওয়াই কিছি দোন তিং সে কো লা তুম হান থত মানে বা আমার কে পাসাং পো মানে ভান কে কো পা ক্লেম থু নিলি তুম কাদু অবি দুয়েট ইলাং সামি ইহাক ব্যাং কে ঠিক পন বম লো
3: চুরু পার পিগল নংলি তুম আং টন পেন হিডিসির বাপটিস্ট মন্ডলী আফুর কিমো আপুঠাক ক্লার ডাক পেনথান পাচিনি দুনাপত সুরি সুরি আকারডম পাজির ইগলো
4: লপানসি হিডিসির বাপটিস্ট আ মন্ডলী আফুর কিমো আলামজির কে কাংটন ইগলো
5: রেডুনাগর সিটন কাজিঘনারাত লাপনা পর্ণতম হিডিসির বাপটিস্ট আ মন্ডলী আফরকি মলামজির আর্জি গ্রাম টাংল লাগে আকাশবাণী টিফু নানা তুমান যাই মেকে বাং লাগে এফ এম পেন ফারুসেরা তক বড় সেরকে মেগা হার্স লাপেন নিউজ অন ইয়ার এপেন টাই যাই মেগা আর্জি গ্রংজি ওয়াং বম ওয়াং বম পেন স্টুডিও ঘুরে পর পর ফাইট্রো গ্রামের ঠংকে পেং টাংল লাভাংশ পর কেচক পেন নানা তুম যাই মেগাং কুঙ্গা ব্রেক পুটত আর্জি গ্রংজি

যাই মেগং ডেংলং পেন কিছু সি এলোন আলি তোমার যে লং জি লাগে আশা পুসলি পেন কি লোন আলোন লমতে কিয়া গজব লবাংস লামার জানাবেন লাখে লাভ স্টোরি তো তাহলে আর্জেক্সিনা।

0: si kang lum nei ma la so bu thak ta me nang li radio kar jora ra tuma phan than pon ik ji ma
1: lo hong ke so ene ke dupik phawi pi ta etum common disease salamang thanamang ke su ke soni do infectious and non infectious infectious pulote bemara pi arlo luchok pen ke su ke long hen lo infectious lo anke non infectious bangke bemar api kali kavipin menta kaprek kaprek ajoini penta akisu do cocktail infectious along na jonsi pudamlo pute bacterial disease duji viral disease duji parasitic disease duji commonly tum bacterial ke thek long long ki e coli infection long long escherichia coli bupu bacteria lo loke apoxo de duji la long long somar rumu kha apoxo la son duji la ta esion lo and pen sonak thaka ko skin disease du du la bacteria joini lo lata onke viral lo pulote swine fever eson lo swine fever lo pulote soni duji isike classical swine fever isike african swine fever african swine fever bang aprang avilang non mangke nanglutang lo 2020 lomben ke la so ke sota nanglutang lo ituma bharot a dekhlong ta la pen pen bahera akaprek kaprek mane flu da hol haita duji anke next bangke parasitic ya pilu mukha lohong tom pilu to thekpik anke pilu ision lo labangke arlo lo internal parasite lo ako external parasite dolang external lo pulote arek mukha angru mukha lata ison lo latuma joinita ke solong lok titi
0: kala
1: lapena bahara ke non infectious lo pulote deficiency disease lohong josi adana ke ratum mathapo PAPRT chokpo bu mathapo PACPRT puke anta thithi khede deti
0: kala
1: anke la sujoni po chungkreng rat po lage vitamin ka ve polo bang long ba protein ka ve polo ba carbohydrate mani balance diet kali dat polo lata la sujoni penta la tumke solong lok titi lape am beharata alang tomala achulang problem da dodua hor penke mastitis ta dok kokti la hita in sob commonly itum theklong
0: kala me pikalam lo la phak akisu ko son son tuma ituma waralong la so puthak nang li ki than ka pajir mia pot tangte non het nang li ki pu e arek tang ho go pi pilone la hai pen apok hilong pen buta me e kisu long lok thek tangte la so a son ka pa mejia phanon son apok hilong tang ho arek tang ho ko son se ka pa me po la ta me nang li re dio kar jora tuma than ponik thate
1: ke pa mi apan ke nolom ke available itum long enthalmentics do mane pelua dowai popu
0: kala
1: pelua dowai mukha a dose rate ating pen le pinyang po doctor consultation do nang ji ba veterinarian amuni tum pen si arjuponsi a dowai mukha ponang ji
0: kala
1: la so dowai papa chu dam nang po a dose ating meji pa chunang po anke la son pen le jong si regular interval isi do do 3 months pusita ba 4 months pusita la so interval maintain nun mom nang po something pilu do wai bang ke pidun bom nang po an pen are ka phan ke nolom ke option do piglo por on pudo por on mane ke chor chor da ke chor chor ta do wai do an ke si ke lang ke panglu long se mane do wai bang jok dun po lang pa panglu po la ta si option lo
0: kala
1: la pen hala a long hong a roi ke sapha sapha pa me nang ji na jate mane la hayak ingru ta ha e chitim ta ha la hay pa bang long le dat a phan si manela aroi mukhata hodaita saphawer nangpo unpolote chemicals nolom ke do haita use me
0: kala me pek alam lo nang churu nang le phaga phan ko son sikalana la ho nang jimala so puthak nang le ki than pajir me pon tangte mu het nang le ki than pon alam phak a an ki pi phek e pi berat pen ta a hut pen te mara de titi e balance diet pu mania an pi ba me nang ji pu tangte ইলি গেজে থানদাম গে আকি সোয়া পুথাক তে মাসে তামে কিচু কি জুন দা লাং দুনং ক অপসি কুপি কুসন আকি চু ইলি ফাগা ফান কি পিসি ফাগা অ অপরান কি মেজি লাতা মে নং লি থান ইক থাতে
1: চেলাং লাব লপতে কারবিয়াং লং লং নলম কে ফার্মার মুখা দা কমার্শিয়াল ফার্মার তুম সি কি অং লপট দা দুম তা মে নং আন ফার্মার তুম কে অ্যাওয়ারনেস দলো যে উন আন কি কেনা মা দানা তা বর ই দো
0: কলা
1: ইতুমলা হরসেরা ফি তা পিমি সিতা লালংসি ব্যালেন্স ডায়েট কে মেনটেন নুন হান বোর ইনাংজি নন শোষণ ফি এ পিলো হরসেরা সেতা পিলো পুসিতা আকাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেনথু তামি বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা ইতুমলা আহু হান আহু কাদো গবি মুখা লাহাই হাই পেন আকো থ্যাংপি আরবু আধেক থ্যাংপি আরবু কে লহংচো জেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো আতা চোদিয়াত লাতুমকে সোনাক থাকসি কাপ্রে কাপ্রে দানা কাদো বি লং পেন মানে পাংবুই পেন পিমে এ জোলা বোধ ইসি অপ

0: temperature ekdom do pigji lai sonlo pen la pen behara hala budi races ta duji angke aloha mukha anchu chidet khangjang po pu dujoy po totlun pu dujoy po la pen aning hang helo jata ke claim ji afan angke pregnant alo hongdu pute abortion ke 100% abortion ke dovek po la pen behara la solo hongke 100% thivek po la hanke mortality bang high peak la tumke thivek po lage la soke sole unlo pulote kipa mi una option abe treatment ke thangta abe la hanke ne tum ene ke lagnam lo te viral disease phan ke treatment abe power fit sita classical swine fever phan mangke mane ela ki thiji a porbang asaba jiring chela si la so angbong hon ni tum jong si symptomatic treatment pidunu pute la tum mang mane getting a chances do sita african swine fever long ke la so hormone African swine fever long ke batai si yong si ki unlo pulote nitum treatment ki pidun long ya a chances kom pikan la so prang si chilo teti a hut ben ke ada prang si ada prang men si jo a phu su bu pawning a samka a long chilo ta do a veras ke kangdang pra pik spread pra pik bele eson mangela long hong tu long hong ta spread delo la tumang bong jong si contact do kolo pulote la so virus ke lage undun vek po la pe nambhera munitum jong si mani mana munit bang hala ke kisu tangalo hong phan odlo akimi long odam tela so virus ko som ta dun juda thek la pe na behera ke aku amun nilingin ji ason bojar pe nosi la african swine fever along hong ke jor kok lo anke la so long hong ok basi pon long ke minang achuri bang la tum cholong pol bo tela puta dun ji po la pe na behera la tum han ke wild pigs mane habira long hong la tum hoi penta la so a disease ke transfer un an pen isia a ticks do la so ticks penta one la tuma angrulo he la so angru penta la so akeso ke dunju ta the
1: kala
0: anke african swine fever phan ke nil tum pini anta mane treatment ta avelo vaccination ta avelo thang ta avelo lake un si un elang pini anta vaccine ta avelang pini anta ajuring piglo anta vaccine pini anta somarun elang
1: kala
0: non mangke la si la han ke control ko kuri ke only ke biosecurity an belo to biosecurity pulote কসম সি ইসিয়া ফার্ম চিকিম পা মেনাং পো ফার্ম লং কসম সি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুট লং লিদের নং জি লং হং আকাপ্রেক লং হং খা পুমাত পওয়ান লং লিদের নং জি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লং হং চোয়ান লু পুলোতে হদাই তাক হদাক আলা কে দো কে নিল মানকে পোনাং নে কেচেং মানকে কোয়ারেন্টাইন সি বিনং জি কোয়ারেন্টাইন বি দেট পেন কে দিন ফি সি লা সো লং হং থাং থে লু পান সি হলা তুম লং মিক্স দুন নং জি আমপেন জংসি দানা কে জ্বর দানা কে বানা গাড়ি পুষিতা দানা কে বান গাড়ি সেটা হদায় এটা সাফা দুন বেড়ান পো এই তুমল হলা ডাক ফুটবাট পুইসি সিস্টেম দু ফুটবাট সমার দুন মে ডাক পটাশিয়াম পার মাঙ্গেনেট পটাস পুপু লাসো পটাস আলাং পেন বিসি মুনি তুমুখা কিরবাং কে দাম সেটা লাসো আ পটাস আলাং লসি পু ডংসি হলা ফার্ম লং অ্যাপ্রোচ নাংজি আমপেন উনান উনকে ড্রেস তা কাপ্রেক নাংজি ফার্ম লং ড্রেস বাং কাপ্রেক নাংজি আমপেন নালি হং কে বার ড্রেস মাং বেলেগ নাং জি লা দুইটা ড্রেস কে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চিকিমলো পুটে হদাকসি অসুবিধা চিকলেম জান নাং পো নহলে খালিতে এলা নালি ড্রেস লো মাসি আ ভাইরাস নাং দুনজুই তা থেক কিং অবলং মাতা নাং দুনজুই তা থেক ও লাসি ইংডাং প্রপ পিক লাসি বায়ো সিকিউরিটি পো হরমু মাং মেনটেন পিক নাং জি আ লা মেনটেন উন এলো পুলোতে আফ্রিকান সোয়াইন ফিভার কে লাগে মানে কি উন প্রপ পিক লো আমপেন লালে কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বি আং মাংকে রং সর কে লাসো হরমু বাং মানে মেনটেন উনে দাইসি কেসেক সাকডো ফার্ম চিকিম দে পো ইন্টারেস্টেড ফার্মার ডো জি ফার্ম চিকিম জি রং সর তুমাং তে আলা ফাম আলং হং কিলাং পিদাম পো পো লুট পিদাম চকটিটি লাসন লো পুলোতে বেমার তা ধুন জি পো লাসি উনান উনকে লাসো হরমু বাং বাউন্ডারি চি বনাই নাং জি বাউন্ডারি ওয়াল চো কেনিসি চে সোমার সি মুনি তুমহান পুমাত পাপা লুট চককে পারমিশন পিপি দে নাং জি আনপেন লা কাচিরি বাং থে উনাং পো আনি বাং তা আলং হং নসি কে জোরদাম পুসিতা বা বেলেগ আলং হং কে বান পুসিতা চিলাং পা মেসি চিরি পা মেসি আজাত সিতা ক্লেম নাং পো স্টেপস এ নাং পো
1: কালা মে পিক মে পিক আলাম সিনাং লি রেডিও কার জোরা দা তুম ফান কে থান পো নিগলো ফাকা কি সু কুসন মা লা পেন কুসন বেন সে কাচি পা জর জিমা লা সো পুথা নাং লি কে থান পা জির মি পো নাং লি ফানাং চুরুলো তাতে এই ইসন আলাম নি দিনালি ফানাং কার জুগাং তুম বাং কে লা হেনলো এই প্রিভেনশন মতে কাছিরে মেক সোসে আঙ্কু পেন পিনে কাছিরে মেক আবিজি লাপুসন দা দু ইকমালা হ
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান কে দু নিলি থানুকে নন হেতা নিলি সলাম থানেলো যে ভ্যাকসিনেশন কে এভেলেবল ফর ক্লাসিক্যাল সোয়াইন ফিভার
1: কালা
0: আন্তা আফ্রিকান সোয়াইন ফিভার ফান কে আবি পিনি আন্তা আবিলা
1: কালা

0: ট্রিটমেন্ট টাউন এ ভ্যাকসিনেশন তাবে সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মানকে অ্যাডভান্স পেন্সি ভ্যাকসিন বাং পিদুন লাভ নাংজি ফার্ম জংসি চিবি পাংচেংলো চো পাংরেংলো পুরোতে লা আনিবাং তা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মানকে ভ্যাকসিনস ভ্যাকসিনেশন বাং ক্লিয়ার লাভ সিকিমে তুম দুংহেট ভেটেনারিয়া ডিসপেন্সারি লং দাম তাচে হঠাৎ দামরা আলাম চেথান মানে চেথান নাম দামতে বাং বাং পো ভ্যাকসিন আই পিফান হঠাৎ নাহলে তুম দোকান বেয়ানলো হং ফান সেটা কাদৌ বেশি তা ভ্যাকসিন আং পিপি লাভ পো
1: নাচুরোপার পিগল নাং লি লাসা পুথা কেথান পাজির মিয়া পদ তাতে নন্দেহাত নাং লিগি থান এই ক্লাসিক্যাল সোয়াইন ফিভার লাপেন আফ্রিকান সোয়াইন ফিভার লাগে লিতুমাহা ওয়ারালং কাংলুম নাই আকি সুলো পুনাং হো তাতে নাং লিতুমকে সেকিলাং আতুমা পদসি এ পিনাং আন এ হাডাক সে নাং আছিলাং আতুমতা দুজি লাপেন পিনাং আরং আরং তামে নাং লিতুমকে ফুরি বম পুনে লিতুম চিনি লাসি এ লাসো আকি সু পেনা জক এ ফাকাচু পাং রেং আরাত আতুম লান চট কালিসি লাইফ স্টক ইন্ডাস্ট্রি লাসো ফান কু আন কাশিক সাক দুলো লাসো পুথাক তামে থান ইক থানাং লে
0: 2020 আনি কান নিলিতুম আফ্রিকান সোয়াইন ফিভার কিলু চেং হুর নিলিতুম থেক দুলং ল হাল সু হুর নিলি সামেলাং সব ব্লক লং সে ক্লেম বমলাং ফুলুনি এরিয়া ইনু দা ফার মানে এরং দু বড়ুয়া রং আলাং লিতুম আর রং লং কে দোহানো বেহানা হেমতা ফার্ম দোলা পাতেং ইকু লাসু কিসু কেলং পাং চেং আজনি দো আনবে আন ফার্মটা আলং হং থি পিলাপ আন লালু লাতুম কে লস সে ইনু মুনিত কে জন ইংকয় থংকেপ আধে একদম জন ফকেপ তাদু লাতুম আলো হং তা আবি পিন আনলো থি পিলাপ লো তো লস পিক লাসু কিসু কে কি উনলো পুলোতে লস পিক ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান তা নাহলে তুমি যখন সে ট্রিটমেন্ট বা প্রিভেনশন করি দিন দিয়ে পুটে লাতা লং হং কি ঠিক আছে চান্সেস কে দোলো সেটা লাসোয়া লস বাংকে লান পি কালি লাং নন কারণ আলাম থে নন বাংকে ভ্যাকসিনেশন অ্যাভেলেবল লো ট্রিটমেন্ট তা উন্ডে দিটি সেটা আফ্রিকান হ্যান্ডল লস কে থে নাইলো লাসোয়া কিছু বাংলাসি উনান উনকে পাওয়া লং লি দেট জি ফান্সি কে বড় ইনাং পলিসি বায়ো সিকিউরিটি পালাম তা নিলিং জিয়েল লাসোয়া কিছু আজৈনি ইতুম কার্বি আংলং আরা তুম পেনাং আনাতুম আলং হং কি ঠিক আজৈনি লস দোপিক লো ভেরি ভেরি মাচ এক্সাম্পল নিলি জংসি পিনি পুলো পুলোতে নিলি তুমি ঠিক দুং আলাম লোলাকে নিতুমা রোসমেরি বাইদো নালি তুমা চিনি জীবন আলাংলি আফাম লংকে হালো সুহুত আফ্রিকান সোয়াইন ফিভার কেলং আজৈনি পিনাং আনালং হং মানে মানে কিনি লাভ লো আজৈনি মাত আফিকে অর্ডার গভর্নমেন্ট মেসি অর্ডার নিতুম উলাই নাং কলো যে কাদো গবে আলং হং তা পাঠি লাভ নাংপো সে লাসোয়া কে সোলে কেউ সে কি উন পাংশে বলতে নিতুম হানকে স্ট্রিক্ট অর্ডার নাংলে রকপ যে লাসোয়া রং লং বা লাসোয়া আলো আফাম লং আলং হং আংকে পাঠি লাভ নাংপো মেসেন নমতা পাঠি নাংপো কে বেমার কে ফুট মানটা পাঠি লাভ নাংপো
1: থেমালা কেছি উনবেক
0: তা কেছি উনবেক পলকে আংকে পেনা আনা রং দো পেনা আনা রং লং তা লাসোনা কে সো কে লং জয়নি অর্ডার ইস্যু দে আলো হালো সহুত যে কাদো বে আলং হং তা পাঠি পিলাপ পো কম্পেনসেশন বাংকে গভর্নমেন্ট আহিন পেন পিলো সেটা পাওয়ার ফিট সেটা লাসো কম্পেনসেশন কে নাং লিতুম হান লান উই দে তাহাই মেমি আলম থে আলা লং হং কিছু জ্বর পেন কোয়ান মানা লিতুম কে লং জিয়ালি লস সি কে দাম থুজি বুঝি লাগে ঠেক লং ডাক আছে কাছে রে বাং হ্যালো অপশন কে বেলেগ কে থাকতে হবে লোটাকে
1: আচুর উপার পিকলো নাংলি লাসা পুথা কে থান পাজির মিয়া পদ তাংতে নাংলি আস এ ভেটেরিনারিয়ান মাতে এ পি এ ফান সেকেলা ডাক্তর পু আ হিনা না থুপেন লা এ ফাকাচু পাং রেং তোমা ফান কুপি আলাম থে সে নাংলি কি থান গাং তুং লা ফাকাচু পাং রেং কালা না কালা হন নাং জিয়া পুথাক
0: লাসো আ কেসো পুথাক পেন দংসি আলাম নিলি নিজে দাম লো পুলোতে রাদা তুম দংসি চুপাং রেং বাং চিং লো পুলোতে আহেম কি কিম বাং কে নাং সট আহেম বাং কিম বেগ নাংজি উন আন উন কে কিম পামে আহেম সি সেমার পি নাংজি পু বিরি লং পু কক লগ ইয়াত কে কেসো কি উনা চান্সেস দোপিগল লাসে আহেম দোবেগ নাংজি আসার নুং দোবেগ নাংজি আর বি ফোপে দেয়াত নাংজি আর নি গাদো বি পেনসিতা আলাং তোমহান আতি বিন লং পো আন পেন বাউন্ডারি দু নাংজি বায়ো সিকিউরিটি লো লাবাংকে না তুম বাউন্ডারি চিবি নাংজি লাপেন নমনিলি পুয়সন ফুটবাত পটাস আলাং পেন ফুটবাত আর ফেসিলিটিস বাং চিবি নাংজি লাপেন মুনি তুমফান নালে তুম উনান উনকে কেবাং লং রেস্ট্রিকশন পি নাংজি মারাটা পি মেথান তাহলাই ফটাক পাপালু দাম চক লং লি দেয় নাংজি লতা এসি অপশন দল কন্ট্রোল করি ফান নালে তুম ভ্যাকসিনেশন বাং মেনটেন নাংজি রেগুলার ডিওয়ার্মিং ডিওয়ার্মিং মানে পিলু আদবাই ইন্টারভেল ইসিসি ইন্টারভেল উপলতে পিলু দবাইটা পিদুন বম নাংজি আকো উন

0: মূলত রেকর্ড কিপিং লাবং ইম্পর্টেন্ট ও না তুম রেকর্ড কিপিং চিবি নি রেজিস্টার লো মেনটেন নি কমালো হি কসন মা কসালো হে আর্টা কানো মা পহাই টাচ মেনটেন নি প্রেগনেন্ট দলু পুটে হালা তুম হান্তা আক রেকর্ড এক্সট্রা সি চিবি পো নি হালো আকো দানা কিপি পুসিতা না তুম দানা মুখাটা চিলাং লাভ নি হিসাব দু আহাই হিসাব মুখা চিলাং লাভ নি পুলোতে না তুম নিতুম ভেটেনারি ডক্টরস তুম পেলে কনসাল্ট চক লাহাই বাংকে লাপেন বাহেরা নীলতুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফির সেটা লাসো কিছু ফানকে নীলতুম টাইম টু টাইম এভিয়ারনেস পিবেয়ার রং সর তুমান লাসো কিছু অফুটাক এভিয়ারনেস সি পি নালে তুমান পিবেয়ার দি উনান উনকে নালে তুম লাসো কিছু জং সেই কার্যুদুলংলো নানি প্যান কার্যুদুলংলো পুরোতে বায়োসিকিউরিটি বাং নালেতুম স্ট্রিক্টলি চিলাং নাংপো তাকে লহ কাপড়ে কা লহ মুখা বানবি দেন জি লাসো এসেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেন আছুরি মুখা পিপি দেন জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন জি লহ অক দল হাই বাং পিপি দেন জি আমপেন উনান উনকে সন ইনসেক্টস কাদু উবি লাহাই পেন মেনটেন নি চিটিম তাহ ইংরো তাহ লাহাই পেন তা মেনটেন নি লাহাই পেন তাও আলাম থে আকে সু দুনজুই তা থেক লাসে রয় বাং আনি বাং তা উনপুলোতে সাফা বেড় নাংজি আলাং তোমা লা ফাগ রয় আহ পেন কেলা হি কাদু উবি হাই দু উপ লাসো জৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকো লং লক তা থেক লাসে লা হাই তা সাফা বেড় নাংপো আর নলম কি কেমিক্যালস অ্যাভেলেবল দু কেমিক্যালস নাংলে তুম নামপন রে লা সাফা পামি তা চক
1: সুরোপার পিগলো নাংলি লাসো পুথাকে থানা পাজির মিয়াপল তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান বাং কেদো তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কোয়ান আর তা আহুসি লাসো আবিজি মেপি না যে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে আডেট মানে কি ফিক্স ফিক্স লাসো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপো লাপেন থাকানকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপড়েটা দো ইহুদিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলে হালসো ভ্যাকসিন আং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন এটা ইন্ডিয়া পেন প্রোকিউরা ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস আফিসি প্রায় কে পিপি পলো লাতুমকে লান এসে কে আপাই চুলাং চবমজি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লোক জি লাসে লাসো এসে খুব বাংকে নিলতুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন আফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলামলো লাসো পুথাক নাং লিগে থান পাজির মিয়াপত তাংতে ইলি গেছে থানাই কে দুপিক লাংতে মা সেটা মে আপরালাম দু পটসি পিনি গেলে তুমলা দা আনলে রিপিক চেকলো না মো আপর কাপ্রেক দুলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জিয়া ফান আপর এন থুলো না তাংতে পিনি নাং লিলা দা আনকে বাং পট নাংলি ফান নাং চুরু পিকলো লাপে নাংলি ফ্রাং কিক্লেম কিদাম জিয়া সন আসাই আন সেটা মে এ নাংলি ফান হিরজুমে নাং পিদুনলো লান আপর আনলে ইলি রিপিক চেকলো না নাং চুরু লোকে বাং পট
0: কাডো
2: অগ প্রাণ যাই মেঘালং নাম চিহু চিপুদলম জির লংহং কিশো পুথাক আর্জিক লং টংল লগে আকাশবাণী ডিফু নাম পাঞ্জাব মেঘে বাংলাকে এপ এম পেন ফারু সেরা টকা সরকে মেঘা হার্স লাপেন নিউজ অন এয়ার এপ এন তাই যাই মেঘ আর্জিক লংজি স্টুডিও ঘুরে পর পরফাইনার ক্যাব প্লেং টংল আদন্থু নাম আর্জি লংজি তাকে ওয়েস্টার্ন মিউজিক মতে আসান আসান ইংলিশ সেন্টন জয় মেঘাং ডেঙ্গ লং পেন কেচিং সেলু নাম আর্জি লংজি লেডি গগা লাপেন ব্রোনস মার্স পেন কেলুন আদুন রামতে ডাই উইথ এ স্মাইল লাভাং সলুন আর্জিক সিনা

আদন্ত নালে তোমার জলংজি লাখে হানা মন্তানিয়া প্যানকেলুন আলুন রান্তে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ লাবাং সলান আর্জুক সিনা।

0: অবশ্য নিং আর লুয়ালাম চিনি দে আছি নিংকে থুল
1: দা তাংতে নেতা নাংলং নে কেং বেনসি নাংদুন রং পোক
2: দা
0: ড্রাইভার ফান আ মোটর আপ্রাং অনাত পাপন তৈসি বুলুট পেন আমনিতা চিরি পঞ্জুসি আ কেং পেন দুঞ্জুইল বুলুট আফি কেং কেং দুন বমসি আমনিত চাতায় আন পালিল বুলুট আসার বুড়াকে ইংহয় থাক ইংনি লুনসি কে দু বকি থেক লকসি হেম ই সীতা আনিং আছে পারং রিন্তি পুয়া মাতল সীতা কাচিনি নে কমাতল নে আমনিত আফান কে থেক লং লক আজক আনিং কারং আছে পি কে চেখাং চেকল আমনিত লাহি লাহি লাং প্রুই পেন্তা বুলুরা তুমা হেম কে কে বই থি আলাম চিনি দেয়াতল কাই পেন্তা কে থেক লং লে পেন লাং আমনিত আফান থেক লকসি বুলুত সার বুড়া চন্দ্র মিলিক কে কেমা হুবং পেন লাং দিংসি কে তত লুন আদিম পেন থুরসি আমনি তফান কার্ডম চেপাজির দুন
3: কার্ডম দে হ কে হাই কার্ডম
1: ও কার্ডম কার্ডম
3: কুপি নে আলাম দো ইক মাপিল হ কে হাই
1: ও মাসা বো দোচে
3: কালাং মা ত চংনি থা কে হাই
0: আবানা সুকি আং হয় পাচন সি চন্দ্র মিলিক নিঙ্গেলু
1: চক ইপো ইনি নেল আপর দূরে চেত দিফু অলং আর সি ক্রুং আসাই দোকক্তি
3: এ নাংলি ফান নাংলি চিনি তা নাংলি চিনি নিলা কে হাই কপি আলা মা সাইল মা হ সাহাব পুইক থাতে
1: নাংলি সুপো বুলুরা ফান কানে পঞ্জি পুতি আর্মি আলং ওরেং আবার সাই পাপেক পো চিকলু জন আলং সুরি ফ তাঙ্কা চক ইজিবো সুরি ফ চিকলু জনং সি সুরি
3: এ লাসন মা কে হাই
1: ট্রেনিং লে উন ডেট আফি লোতে নাংলি সোপো আকে অং লংথু লিপু চিকলো জন আলং সি সুরি ক্যাব আতঙ্কা কে লংপু
3: এ আ ও সোনিং অন থাং তা থেক থেলে মা কে হাই কপুসন লমা
0: চন্দ্র মিলিক আনিং কারং পেন কামাং হুবং আংবং পেন আমনি রানাত লাংদুন দিং সি থানদুন ল
1: থেক থে তাচ নীলি তোমা মুনিত বাংসি বুলুরা ফান এং থুমপু এসন সোনিয়া কে নাং সরা খররা ফান লা সুরি সিয়ে তাঙ্কা হো চেনাম তা নাংলি মেন কে এনতে কসন ইগলুনি
3: নীলিমেন হে চন্দ্র মিলিক বা কে হাই নীলিমেন কে
0: সুরি সি আতঙ্কা দেং দুন সি আলাং চে থান দুন ল
1: ও বুলু দাম থুলাং দে বুকি কে নেফা নাং নেল ক নাং তুমলে মো চনন দে
0: বুলু রাতুম কাচিনি নে আমনি রানাত লাং দুন দিং সি আলাং আনিং আর লো পেন মাথালো আতঙ্কা কে চো এন দুন ডেট কে কে চোক সে দেট লো মা পিমা পুসি বন্তা আতঙ্কা তা লাপু আনসি আ কে অং পিক নিতুম আসন মালু মালা মুনি তুমকে মাথা দুনমাসি উন এ চিনি নেদারলো নিতুম আ কোপায়লং কোপিতং কেতকে দুলনে নাঙ্কা চিকলাং আসামপ্রিয় নাট লাং দিং সি সুরি সি আতঙ্কা পেন আলাং আহেমারলু চিলু চকলো পুথত সারমেন আতুম হিদি আংবং চিতিম থত আলং সি আতেপ্লং দু বাংস আতেপ্লং আংসং সি কেসাং জিয়া ফান মান্ডুকি কিম আমান্ডুকে বিহেক আসার নং হিনি তা রাগ তাংল সক কে রথ কিরিম কে তাংলো পোলতে আমান্ডুকে থাংনা আসায় তা আবেল পুথত বার্লা বাংবিতি কানকে মিরবিন আফান চিলি কে পারি কে নং আশোক আদোরা আলং কে পাহন তয় আফানসি সারমেন কিপু মেক তেকাং মিরবিন কে সারমেন আসোপি আদাগামল আসোপি আকলেং আফানকে পেনান চুপি এরল বকুলিয়া তেরাং হেমসি কেলে আসোপো কে বাহিনী আসপু আকলেংকে সামসিং কলেজ লি দুন এরল লংনির লংপার পানাহা ওয়ারপেন কে পাস কি উন দুন চেং কে সামসিং রংহাং হেনল সামসিং এফানকে সারমেন্তা পেনাং আন সি আনিং কাছে থেকে দু আকি বিয়া বাংকে লংনিত হাই স্কুল আলং সি কেপা দুন ফ আং ডেং আলং সি চার্লি বমলা মিরবিনকে চার্লি দুনে দেরল লংপার পান এল পি স্কুল আলং নিংকান হিনি আন বাক চার্লি দুন আফি কে চারি উদুন বুবল আসার পি আসার বুড়া ভান ননকে আলাংসি এ সনসনি কেনা সৎ আসাই আনতা চেরাবদুন বমল আন মাসাবসু চোপন চমসি মিরবিন হিদি সক চিলি গেহন্দাম জিয়া ফান হেম পেন বাড়ল কিচি হেক জেক আর ফেক পেন মান্ডু আরুমার কক লরসি আকলিম বাং মিরাক আর চিলিয়া দরা হন বমসি মিরবিনকে মুন্ঠিল চুনিং নিকান

0: manduarei nun kursi bangke thomta chongmi pronglo aning hang tik si kaching ki che thanjia phan pusi mirbin kareng kajo bangke thomta bangke thomta rong isivet au korjanglo langpar pana pirthialong kupine sonjong si do pulotangte lake mirbin ke me pik arup arje kareng ke lang me pik akang nekmon lapen kajok achuki ding pi pen kang hon mimi asarti henlo la u korjang bang ke thomatum ke me pik arup arje kache peng henlo langpar pana khilo pusi na hok hok ta che thanju lo lake longni langpar panari sumaratum kache than pre aninga lu alam lo kareng kang nek jongsi কমানে কে ঠেক দুন লং আবং লো পুলোতংতে হালা সরি সোমার কাই ইসি এফানসি আনিংচিং সামলো পুসি চেথানপ্রে মান্ডু আংতানকে সামপ্রিলে সোসিতা আরুয়াচে ক্লোয়া সামপ্রি আতুর কেসোতা ইসি কে প্রেক জেক দো লবংসো কাছে প্রেক ভি আলামকে সাইচুতিকিয়া মুনির তুমসি চিনি চজি লং নিরলং পারপানকে ধে দুং আলং হাম আফান কে পাকলার চেন লো মাচার হেলোউইন কাছে দন্থর আংলং আমুখাসি লংনির আলং রয় পকিয়া দেলং লাপেন মাচার হেলোউইং খনবামন আংলং আলিং আপামকে দো ওয়াটার সাপ্লাই স্কিম আহেম হে হুইতা সাম্প্রিয়া তুরকে রোপেন ক্লারবর ক্লারচেনল মাচারকে হেলোউইং নাকা আংলং আথাকে ইংহু নাথান বড়ো সাইদেসি কুপচেনল কিলির সেং আংলং আলং ইংহু নাথান বড়ো থেকলংসি কারেং পাও এ দুন চিৎ আনিং আফান কপিলো কাচিনি দুন দে পিন পেন আরেং আমি পাথুর প্রকল ইংহু নাথা নানা লং দিং সি কারেং নিং জেল
1: মানদু আলংকে স্যাং রেং মেজির লো ওই নেং
2: রেং মেজির ল মানদু বারেম পেনাকলে কপি সিগে লং মেসাক ছিলং মা ওই
1: কালি টিনেং ইজির আলুন তাই নিং ব্যাং লেটলু
3: কুমার আলুন লো ওই পুখিলা আলুন মা মাতাং তি রুবিনা আলুন ল
0: কাজগা বাং আর জুদুন ল
1: কুমার আলুন উনি তি ওই চুটিং নি বুবলু হু ওই
2: আলুন কুপুল টাংতে ইংকুং ইসিয়ান বাগলুন থাই ওই
0: কারেং আমাহাং আনাত লাং দুন দিং সি মিরবিন বাং আলুন পালুন তৈল
1: মা

0: চাও।
1: আলুমজি রাজুদ্দিন দিং সি আজির পি বাহিনী আতুম কে কারেং আনি কার্দি ঘুব আনাসি লাং পাংচিংলো আলুঞ্জির কুমা তংকিলু লোনে মিরবি নাতুম তা পাকলো দাম থেকথে দেল আলুঞ্জির আলাম থে আর্জুদুন লং সি আলাং তুম পাও করজাং দু না সেং বেতা ইংজার পাতে লাং পাংচেংলো লং নির লাংপার পানা লাং হাম আপির বি বেথে বেথা আলং আন মিরবি না সেং বেতা ইংজার পাতে লাং পাংচেংলো হেমারি তেরন পেন আলাং আসেং কাছে হ্যাং আসেং কাছে পাচয় কে চেং সি আর নি আলাম পুসনা পর হুট আমি না চিপুদুন থেক থে পিন পেনসি আলাং কামুন থি কি সুং আছে থে পিবাং ফুন ল
2: বিপদ ল ওই নেং মিরবিন নাং চি থে পি লেকে বাং ফোন আন সেট পি কে
3: আলু নি নিং চে পাকলু দাম থেক থে দে রপতি এ ওই নেং কারে নাং তা নাং সি গে জুমে তেং পলতে রবিনা তুমাসন সি রেডিও লং লুন লুন দুন থেক জি আপলো চিনি ল
2: ওইটি আসে জুমে পিকলে মা বিনি তা হা লং রয়ারি রি দুং কে কেবে ব মাহুত তা কি লুন ওয়াং জি পুলে ওয়াং বেদে পুয়ালুন তি ওই কার জুমে সো তা কালি কমার লুন রা ওই নেন কারে
3: স্যামসন আর লুন লুন সে পো স্যামসন ইংটি হে
1: লাসন থাক দুন সি কারেং আবাং আল্লা মাকরং কে লার্জি আফান পুথত নিংগে থুল
3: লাহুই কে পেদ নাং তি ওই মারলি ইনিং ব্যাংলে দমাসি লুন দেরলু নেলে রেডিও লংলে লুন দুন থে খ্রাইজিমা অনেং তোনাং লাং রাই থাতে হাইডি ফুইং থাক সু অং হু রেক তং কে দোকলু নে বিলু নে কলাং তিন নে নিফু দানাং লাং রাই থা হো
1: মিরবিন তা নিংয়ে দুন থুলো মান্ডু অলং কাং সামরিয়া পর হুট বাংকে থম তা ইংনি করল মিরবিন আফু রেক কে পে জি সি কারেং কে ক্লেম রগলো কাজক তা কারেং চুবি ফ্রিজক সি রেক পে পাংচেংলো
2: নেনে আচুকিং দুঃখ সবলে কপিয়া সাবুন পেন সিনাং কি ফু কাচিং ছিল ওই নেন

labang salon archi data phi adon thonal tum archi longji lam marjan men lage hemipo kaline kilonatum lage suren belapan minuti injai phi alon lamte nang chichini ne labang salon kewan lage nang phan kangon kwan dane ওই কচিং কে হোট আনিংড় কমাথা আলং কুপনে কংহন নাং চিচিনে বফানকে পুদাম তদং তে লভা সলন আর্চিক সিনা

রেডিও না কার্যটন কাচিং আনারাত লাপানা পর্ণালিতম কার্বি লামারজান আলন কার্যনং বমলাকে আকাশবাণী ডিফুপেন জাইমে গেবাং এপেন পেন পারসেরা তবরাসের কেপ মেগার্স লাপেন নিউজ অন ইয়ার এপেনটা জাইমেক আর্জিক লংজি আদন ধুলনালিতম আর্জি লংজি লামারজান আমি লাকে দন বারিম লাবাং সলুন কিলুনে বাংলাকে মিনতি ইংজাইপি আলুন রামথে নাংমেন লাভাংসলাম থে লাকে আনিং কে হাং আহুত কাইকেতা আনিং কে হাং আবাং আফান আমেন এনভের লাপেন মাথা দাম ই আফানসি কিপুদাম তো তাংতে লাভাংসলন আর্জিক সিনা

Jai me gang ding long pen ki ju se lo na litum arju long ji la mar jana mel ke lekha kilu na bang la ke prem tera alun lam te etha manai manai poke chekro apan se ki puta ue ge ching ona to manai pen ke pang bar dam alam te la po ana tur ka khelan alon ke do ka thyang atur doi ajo atur kang sam etha manai ke do মানাই পেন কে পাংবার দাম আলাম থে আপানসি কে পোদাম ততাং থে আরজেক সিনা।

রেডিও নগর জিডন কাচিং হানারাত লাপনাপূর্ণ লিতুম কার্বি লাম্বার জানালুন আর জি গ্লং টাংল লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ক্যাব প্লেং টাংল লাসি পিনিং হুয়ে কেডোনা যাই মেঘটা লাপান সি ক্যারট কাঁট অনেকল পেনাবলে আদা পর ফাই ফরা মিনিট ফ ক্যাবরা কেথম আপর লাবাং সো ফ্রিকুয়েন্সি লং থ চেতং থুইগল না পেনিং হুয়ে কন্ট্রোল রুম লং সাই নাংসের আব্দ নবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি স্যার প্রসেন রংহাম তদাংটে নিলিতা কাংনিয়া ডিম্পেন কিথুরিগ্লো দমি সাংমে কারডম